বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, দোসরা মহরম 1448 ইসরি, 18 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি সোহেলি পারভিন রুমা এবং পল্লী মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধারে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই ইংরেজি সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে ঘোষণা হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum, 8 AM. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 4th of Ashar and the 2nd of Muharram and June the 18th. The news read by Shams Rahman. First the headlines. Government will take tough stance against money laundering, Prime Minister says at family card distribution ceremony in Srimangal. Tariq Rahman urges people to remain alert against those who are threatening government that it should not be given time. State-level diplomatic steps will be taken to reduce Hajj costs from next time, says Prime Minister. Price and supply of rice in market are quite stable, comments Commerce Minister. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information and Broadcasting Minister. Court sentences Abir Ali to death for murdering child Alina Islam Ayat in Chattogram. Tehran and Washington electronically sign MOU to end war. And in FIFA World Cup football, Colombo facing Uzbekistan. In other matches, Ghana beat Panama, England beat Croatia, Portugal-Congo match draw. Now the details. Prime Minister Tariq Rahman has said his government will take a firm stance against money laundering abroad. He said the people's money will not be allowed to be laundered abroad in any way. Rather, it will be spent on the welfare of the people and improving their standard of living. The Prime Minister said this while speaking as the chief guest at family card distribution ceremony at the Victoria High School ground in Srimangal Upazila of Molvi Bazar yesterday. Tariq Rahman urged all concerned to remain alert so that none can launder money abroad. Referring to BNP as a party of the common people, the Prime Minister said, BNP has always been on the side of the people. Therefore, BNP's greatest strength is the strength of the people. Remembering former Prime Minister, late Begum Khaleda Zia, he said, the people of the country have seen at various times that when the people of the country rose up to protect democracy, many major political leaders left this country and went abroad. Tariq Rahman said Begum Khaleda Zia did not leave the people of the country and go anywhere. At the event, the Prime Minister personally handed family cards to 10 female heads of households. Later, by pressing a button on a computer, Tariq Rahman inaugurated the third phase of the family card program. At the same time, he also provided grants of 2 lakh taka each to tea workers to help resolve housing problems, awarded scholarships to their children, and distributed financial assistance checks to persons with disabilities. Later, the Prime Minister addressed a rally at Molvi Bazar Government High School ground. Speaking on the occasion, he called upon the people to remain vigilant against those who are threatening the government that it should not be given time. Tariq Rahman said those who are saying that BNP should not be given time are speaking for their own interests. The Prime Minister said all must remain alert against them as the people have decided that BNP will govern the country for the next 5 years. At the event, he distributed family cards among marginalized women. Prime Minister Tariq Rahman has said government has a plan to reduce Hajj costs from the next time. He said state-level and diplomatic initiatives will be taken to reduce Hajj expenses further. Prime Minister and the leader of the House said this at Jatiyo Shongshodi yesterday while replying to a star-tabled question from opposition bench lawmaker from Ghazipur 4 constituency, Salahuddin. Earlier, the sitting of the House resumed with Speaker Retired Major Hafizuddin Ahmed Birbikram in the chair. The Prime Minister said Hajj is a bi-state management system jointly administered by the government of Saudi Arabia and the government of Bangladesh. Tariq Rahman said this year the lowest Hajj package has been fixed at 4,67,167 taka. Of these, Saudi Arabia related expenses amount to 3,797 taka, while Bangladesh related expenses, mainly airfare, stand at 1,66,369 taka. Noting that in 2025, the lowest Hajj package was 4,78,242 taka, The Prime Minister said in 2026 the package cost was reduced by 11,075 taka, benefiting the pilgrims. The Prime Minister, in a written reply to another start question, said initiatives are being taken to formulate short, medium and long-term action plans for the use of modern technologies such as artificial intelligence in agricultural sector. The House will resume its session at 3 p.m. today. Commerce Minister Khondokar Abdul Muqtadir has said the price and supply situation of rice in the market remains stable as the government maintains a satisfactory reserve of both rice and wheat. He made these remarks at a press briefing at the Commerce Ministry following an inspection of the Badamtoli wholesale market and Noya Bazar retail market in the capital yesterday. The Commerce Minister also assured that the supply and pricing of other essential commodities, including edible oil, are stable and being monitored daily by various agencies. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said a national action plan is being prepared with a view to forming an independent media commission in the country. He informed this to EU Ambassador Michel Miller when the envoy paid a courtesy call on him at his office at the ministry yesterday. During the meeting, both sides held detailed discussions on various aspects of media freedom and freedom of expression in Bangladesh. Michel Miller praised the current government's initiative to form an independent media commission and expressed the European Union's interest in providing all necessary support in this regard. The Information and Broadcasting Minister said current government is committed to ensuring media freedom. However, alongside freedom, protecting people from misinformation and disinformation is also one of the government's key responsibilities, he added. This is Bangladesh Betar giving you the news. A Chattogram court has sentenced a man to death for abducting and murdering a 5-year-old girl in 2022, dismembering her body into 6 pieces and dumping the remains. The verdict was delivered by the court of 6 additional Metropolitan Sessions Judge Muhammad Ali Akkas in the presence of the accused yesterday. 5-year-old Alina Islam Ayat, daughter of Sohel Rana, was abducted and murdered in the Noyal Hat area under the EPZ in the port city of Chattogram on November 14, 2022. Iran's foreign ministry and the White House confirmed the memorandum of understanding aimed at ending the U.S.-Israel war on Iran. The MOU has been signed electronically by Donald Trump and Iran's Masoud Pezeshkian. Earlier, the U.S. president warned the war would resume if the next stage of negotiations did not get done in 60 days. Iran has accused Israel of violating the truce in Lebanon 84 times since it reached the agreement with the U.S. and warns of a harsh response if attacks continue. The warning comes after Israeli forces killed 4 people in southern Lebanon, and Trump criticized Israeli Prime Minister Benjamin Netanyahu, saying he has to be more responsible in Lebanon. FIFA World Cup and Uzbekistan are now facing Colombia at Mexico City. Earlier today, Ghana beat Panama by 1-0. England defeated Croatia by 4-2. The match between Portugal and DR Congo ended in a 1-1 draw. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Tangail, Mamensing, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government will take tough stance against money laundering, Prime Minister says at family card distribution ceremony in Srimangal. Tariq Rahman urges people to remain alert against those who are threatening government that it should not be given time. State-level diplomatic steps will be taken to reduce Hajj costs from next time, says Prime Minister. Price and supply of rice in market are quite stable, comments Commerce Minister. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information and Broadcasting Minister. Court sentences Abir Ali to death for murdering Chand Alina Islam Arat in Chattogram. Tehran and Washington electronically sign MOU to end war. And in FIFA World Cup football, Colombo facing Uzbekistan. In other matches, Ghana beat Panama, England beat Croatia, Portugal-Congo match draw. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেট করের চাপ কমানোর বাজেট, গরিবের পক্ষের বাজেট। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ শুরু করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে ঝিনাইদহসহ সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। তিনি গতকাল ঝিনাইদহের আধুনিক কসাইখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, যত্রতত্র গরু ছাগল জবাই করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু ছাগল জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় আধুনিক সুবিধাসম্পন্ন কসাইখানা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায় এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভা পবহাটি কলাহাট এলাকার 49 শতক জমির উপর 10,21,31,000 টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে। প্রতি ঘণ্টায় এখানে 2টি আলাদা স্লাটার মেশিনে 10টি গরু ও 20টি ছাগল নিরাপদভাবে জবাই করে প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। এক গ্রাম এক শিল্প বিষয়ক এক সেমিনার গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস এম তাফসিরুল ইসলাম এতে আলোচক ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া একই স্থানে চতুর্থ অর্থনৈতিক সুমারি 2024 এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও বিবিধ সমস্যার কথা শোনেন এবং তার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ শুনানিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের এক মত বিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জামাতের নায়েবে আমির ও প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বুধহাটা ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও থানা পরিদর্শন করেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার 33 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে থানা পুলিশের এক মত বিনিময় সভা গতকাল খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় সমাজে অপরাধ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়। এছাড়া যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এতে প্রধান অতিথি ছিলেন। কেএমপির সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে একটি পলাশ গাছে চারা রোপণ করে এর উদ্বোধন করেন। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউর রহমান, খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ আবু সাইদ এবং উপপরিচালক হালিমা খাতুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোর শহরের লালদিঘির পাড় ও ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 1,20,000 টাকা জরিমানা আদায় করেছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি আদালত গতকাল খুলনার কয়রা উপজেলার চাঁদ আলী বাজারে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে 4টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটে উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8-দলীয় ক্রেতা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ফণীভূষণ ক্রিকেট একাদশ 3 উইকেটে নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 9 উইকেট হারিয়ে 166 রান সংগ্রহ করে। জবাবে ফণীভূষণ ক্রিকেট একাদশ 14 ওভার 2 বলে 7 উইকেটে 168 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন নঈম গহর।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। সর্বশেষ গানটি শুনবেন নার্গিস পারভিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মুন্সি ওয়াদুদ।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শোনাচ্ছেন। প্রথম গানটির শিল্পী নাহিদ সুলতানা, গানটির রচয়িতা হাফিজুর রহমান, গানটির সুর করেছেন শেখ আব্দুস সালাম।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটির গীতিকার অশোক কুমার দে, গানটিতে সুর করেছেন শেখ আলী আহমেদ, আর গানটি শুনবেন শেখ মোস্তাক আহমেদের কণ্ঠে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারের গানটির শিল্পী রোজি ইসলাম, গানটির রচয়িতা সেবক বিশ্বাস, গানটিতে সুর করেছেন চিত্রা বিশ্বাস।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2000
1: এতক্ষণ শুনলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার করতে দেওয়া হবে না, বরং তা দেশের জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোন অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, তবে বেগম খালেদা জিয়া দেশকে ছেড়ে, জনগণকে ছেড়ে কোথাও যাননি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দশজন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন, পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায় কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আবাসন সমস্যা সমাধানে চা শ্রমিকদের ২ লাখ টাকা করে অনুদান, তাদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণ ক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৬০ দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের উপর ফের হামলা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7 ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকো সিটিতে এখন উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলম্বিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে। বিশ্বকাপে আজ রাত ১০টায় দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্রকে। এর আগে আজ ঘানা ১-০ গোলে পানামাকে পরাজিত করে। গতরাতে ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। বাংলাদেশ বেতার খুলনা।
2: হালকা হালকা মেঘ আর মৃদু মন্দ বৃষ্টি। আর এই সুন্দর সকালে, এই মিষ্টি রোদেলা সুন্দর সকালে আমরা হাজির হয়েছি স্টুডিওতে। আপনাদের জন্য নিয়ে এসেছি ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী।
1: ঠিক তাই, যে ছায়াছবির গানগুলো জীবনের কথা বলে আর আমাদের প্রত্যেকের মনের ভাষা বোঝে, সেই গানগুলো শোনাবো আজকের তালিকায়। রূপালীর আয়োজনে থাকবে কিন্তু দুটি মাধ্যম যেখানে আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাথে। প্রথমেই থাকবে চিঠি, আর এর পরপরই থাকবে গানের ফাঁকে ফাঁকে ফোন আয়োজন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে
2: 01974-121970।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সৈলী পারভীন রুমা
2: এবং আমি পল্লী মণ্ডল।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতা ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের সাথেই রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তাহলে আর দেরি করব না, চলে যাব চিঠির গানে, তাই না?
2: আমাদের কাছে কিন্তু আজকে দুটি চিঠি রয়েছে।
1: ঠিক তাই, আর প্রথম চিঠি গানে তাহলে পড়ে শোনাই। লিখেছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল, গ্রাম রামপুর নলভাঙ্গা, বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহের বন্ধু। এবং আপনি লিখেছেন আপনার সাথে রয়েছেন মোসাম্মদ চামনি খাতুন, আসিফুল শাইন, লাবিব হুসাইন। আপনারা কিন্তু সবাই একটি গান শুনতে চেয়েছেন এবং আমাদেরকে কিন্তু শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই শুভেচ্ছা আমরা আনন্দে গ্রহণ করলাম। চলুন তাহলে শুনি আপনাদের পছন্দের গানটি। আর আপনি শুনতে চেয়েছেন
2: আমার স্বপ্ন তুমি, এই ছায়াছবি থেকে ইন্দ্রকিশোরের কণ্ঠে এই গানটি।

0: আমার হাতে কিন্তু আরো একটি চিঠি রয়েছে। এই চিঠিটি লিখেছেন লুৎফর জোয়াদ্দার বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে। তিনি লিখেছেন, তিনি একজন কৃষক শ্রোতা আর কৃষক হলো বাংলাদেশের গর্ব। অবশ্যই
1: একদম ঠিক, তাই। বন্ধু, আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে কিন্তু আমাদের লিখতে থাকবেন। আর আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা,
0: রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 9000।
1: আপনাদের সুন্দর সুন্দর কিছু চিঠির অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। চলুন তাহলে শুনে আসি।
0: হ্যাঁ, এবং তিনি যে গানটি শুনিয়ে দেবার অনুরোধ করেছিলেন সেটা হচ্ছে শিরি ফরহাদ ছা ছবি থেকে মনির খানের কণ্ঠে গানটি।
1: চলুন তাহলে শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু রূপালীর আয়োজনে ছায়াছবি গান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জি, এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জি। এবারে আপনাদের অনুরোধের গান শুনব।
1: হ্যাঁ, আর এবারে শুনে আসবো অবুজ মন ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন মকরন্দ, আপনি রায়ের মহল খুলনা থেকে।

0: আমরা কিন্তু কথা দিয়েছিলাম শুরুতেই যে গানের ফাঁকে ফাঁকে আমরা শ্রোতা বন্ধুদের কাছ থেকে নতুন অনুরোধ নিব, তাই না? তো তাহলে আমরা ফোন নিয়ে নিই। ফোন মনে হয় চলে এসেছে।
1: হ্যাঁ, দেখে নিই প্রথমে কোন বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। বলুন, কোন গানটি শুনতে চান? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আদাব। জি, আশা করছি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি বন্ধু। ঠিক আছে, আসলে কিছু কিছু গান থাকে যে গানের কথাগুলো শুনলেই না সেই সিনেমার দৃশ্যটা চোখে ভেসে ওঠে, এটা সেরকমই একটা গান।
1: আর আমাদের বন্ধুদের অনুরোধও ঠিক সেরকমই
0: থাকে। আবারও আমরা ফোনে যুক্ত হব।
1: হ্যাঁ, এবং আমাদের সাথে ফোনে যুক্ত হওয়ার ঠিকানা 01974121970। আমাদের কাছে আপনারা যখন ফোন করে অনুরোধ করেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের গানগুলি শুনিয়ে দেবার জন্য। দেখিনি কে রয়েছেন আমাদের সাথে।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মানিক, শৈল গোপা, ভেনাদা থেকে। মানিক,
1: হ্যাঁ দাদা, বলুন কোন গানটি?
2: মিলন বাবুর জন্য দোয়া আছে, শব্দের অসুস্থ। আর প্রতিনিধি ছবির গান শোনাবেন, সামিনা হাসিন, রুনা রায়লা, তুমি তুমি বড় ভাগ্যবতী, আমার ঘরে আধার, তোমার ঘরে বাতি।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা সকলের জন্য, আপনারা সকলেই যাতে সুস্থ থাকেন এবং আমাদের সাথেই যুক্ত থাকতে পারেন।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা সবাই ভালো আছি।
1: আমরা ভালো আছি এবং আপনারাও সকলে ভালো থাকুন। হ্যালো,
3: ওয়ালাইকুম
1: সালাম,
3: আপু ভালো আছেন?
1: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। কোন গানটি শুনতে চান? নিজের নাম এবং জায়গার নাম বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে মহেশপুর ঝিনাইদহের বন্ধুরা খুব বেশি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা আশা করব বিভিন্ন স্থানের মানুষকে আপনারা সুযোগ দিবেন, এবং যারা একবার ফোন করবেন তারা বারবার ফোন না করে অন্যদেরকে সুযোগ দেবেন।
0: হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
0: জি,
4: আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
0: জি বলুন।
4: হৃদয় রায়না ছবি থেকে তুমি চাঁদের জোছনা দাও, ফুলের উপমা নাও, এই গানটাই।
1: হ্যালো,
5: হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: দিদি আদাব।
1: আদাব
5: দিদি, আমি মিলন বাবু, বাইরা বাজার।
0: আশা করছি আপনি সুস্থ আছেন
5: দিদি। আপাতত একটু রুষ্ট হয়েছি দিদি, ফিসারে চাপ দিয়েছিল, খুব খারাপ লাগছিল।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
5: দিদি, আমার ছবির নাম কর্মীলতা, শিল্পী রুনা লায়লা। গানের ছবি আমার ছোট্ট ভাই দি মায়াভরা মুক্তি, এই গানটা শুনাবেন।
0: আসলে গরমের তীব্রতা একটু বেড়েছে, আমরা চেষ্টা করব এখন এই সময়টাতে যতটুকু সম্ভব ছায়া থেকে কাজ করার, অথবা যে টাইমটাতে আসলে তাপ অনেক বেশি থাকে ওই টাইমটাতে আমরা না বের হওয়ার চেষ্টা করব, বেশি বেশি করে পানি খাবো। আসলে সুস্থতার জন্য আমাদেরকে নিয়ম মেনে চলতেই হবে, তাই না?
1: হ্যাঁ অবশ্যই। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
6: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন? ওয়ালাইকুম সালাম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারা আমাদের সাথে যুক্ত হন এটাই আমরা আশা করব। হ্যালো,
7: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: আমি বোলখালি করা থেকে শেখ রেজাউল বলছি।
1: হ্যাঁ দাদা বলুন, কোন গানটি শুনতে চান?
7: আমাকে গান শুনে আমার
1: বন্ধু ছবির নামটা একটু বলবেন।
0: আমরা আরো একটি ফোন নিয়ে গানে চলে,
1: হ্যাঁ আমরা নিয়ে নিচ্ছি আজকে সর্বশেষ ফোনটি, দেখি কে রয়েছেন আমাদের সাথে। শুভ সকাল,
8: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দনকোটা খুলনা থেকে।
1: খুলনা থেকে, হ্যাঁ দাদা বলুন।
8: আপু আমাকে গান শোনাবেন লক্ষ্মীপতি চা ছবি থেকে। আমি কখনো যদি হারিয়ে যাই এই সিনেমার গানটি শোনাবেন।
0: কোন ছবি থেকে?
1: লক্ষ্মীবধূ।
0: লক্ষ্মীবধূ,
1: অসংখ্য ধন্যবাদ। আমরা নিয়ে নিলাম আজকের মতন শেষ ফোন কলটি,
0: এবং চমৎকার বিষয় হচ্ছে এটাই, দীপঙ্কর নন্দনকোটা খুলনার বন্ধুর ফোনের মাধ্যমে কিন্তু আমাদের ফোনের আয়োজন শেষ হয়েছে, এবং আপনার অনুরোধেই শোনাবো এখনকার গানটি, হঠাৎ বৃষ্টি ছায়া ছবি থেকে নেওয়া নচিকেতা ও শিখা বসুর কণ্ঠে। চলুন শুনে আসি সবাই একসাথে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে

0: এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্ত ভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: আপনারা শুনছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। এবারে যে গানটি আপনাদেরকে শোনাতে চাইছি, গানটি শুনতে চেয়ে কিন্তু অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী মাগুরার মতো। আর আপনি শুনতে চেয়েছেন নওজোয়ান ছায়াছবি থেকে নেওয়া রুনা লায়লার কণ্ঠে এবারের গানটি।

এবারে শুনবেন আখি মিলন ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরীর কণ্ঠে গান। গানটির জন্য অনুরোধ করেছিলেন আহমেদ মজিদ শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে 1 ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: বড় ভালো লোক ছিল, আর এই ছায়াছবি থেকে আমরা এখন শুনে আসব ফারুক বিশ্বাস, যে গানটি শুনে দেবার জন্য অনুরোধ করেছিলেন এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি এবং তার সঙ্গীদের কণ্ঠে।
2: তাহলে চরণ শুনে আসি ফারুক বিশ্বাস পাইকগাছার বন্ধুর অনুরোধের গানটি।
3: আমি যখন

প্রিয় শ্রোতা বন্ধুরা, চমৎকার কিছু গান নিয়ে কিন্তু আজ শেষ হয়ে গেল আমাদের রূপালীর আয়োজন। আপনাদের সাথে এত সময় ছিলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর নতুন বন্ধুদের অনুরোধ রাখাও হয়েছে, আশা করছি পরবর্তী দিন আমরা কিন্তু আপনাদেরকে আবারও কিছু চমৎকার গান উপহার দিতে পারব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতন জানাচ্ছি শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সোহেলী পারভীন রোমা এবং পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সোহেলি পারভিন রোমা এবং পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সোহেলি পারভিন রুমা ও পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, পুরুষদের পাশাপাশি যদি নারীদের স্বাবলম্বী না করা যায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন, পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আবাসন সমস্যা সমাধানে চা শ্রমিকদের ২ লাখ টাকা করে অনুদান, তাদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ ১টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। লুক্সেমবার্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ঐকমত্য হয়েছে। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ইআইবি। লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সক্ষমতা বাড়াতে ইআইবির বিদ্যমান ঋণ পুনর্বিন্যাসের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সম্ভাব্য আর্থিক ও কারিগরি উভয় পক্ষ ভবিষ্যতে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭ দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের ওপর ফের হামলা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সের জি৭ সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে জি৭ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠকের বক্তব্যে এই আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত ১টায় লস এঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় ভ্যানকুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা ১-০ গোলে পানামাকে এবং ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দমামা। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় সোহানা।
2: কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। দুপুর ২টা বেজে ৪০ মিনিটে ফুটবল ফ্লাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। দুপুর ২টা বেজে ৩০ মিনিটে জীবন্তিকা বিশের বিষাদ। সঙ্গীতানুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান কামরুল ইসলাম বাবলুর কণ্ঠে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে। ছায়াছবির গানের অনুষ্ঠান বিকেল ৩টা বেজে ৫ মিনিটে, ৪টা বেজে ৫ মিনিটে। বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে শুনবেন পাঁচমিশালি গান। রবীন্দ্রসঙ্গীত জয়ন্তী দাসের কণ্ঠে শুনবেন দুপুর ১২টা বেজে ২০ মিনিটে। পল্লীগীতির অনুষ্ঠান সৈয়দা জেসমিন আরার কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে, রাখালিয়া সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেনারেল হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়নে প্রাথমিক পর্যায়ে এক প্রস্তুতিমূলক কর্মশালা গতকাল খুলনা সিটি কর্পোরেশন শহীদ আলতাফ হোসেন মিলনায়তনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আজকের এই প্রকল্পের মাধ্যমে আমরা খুলনা সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও নান্দনিক নগরে রূপ দিতে সক্ষম হব। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সিটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রশাসক বলেন, আপনাদের মতামতের ভিত্তিতেই খুলনা সিটি শহরকে একটি সৌন্দর্যমণ্ডিত টেকসই সবুজ নগর হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরকে আমরা একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে 81টি পৌরসভা ও 6টি সিটি কর্পোরেশনে বসবাসরত 1,70,00,000 জনগণ এবং প্রকল্পের ইন্টারভেনশনস হতে গ্রোথ করিডোর এ বসবাসরত নগর গ্রামীণ 46,00,000 জনগণ উপকৃত হবে। বাংলাদেশ সরকার এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এর আয়োজন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে একটি পলাশ গাছের চারা রোপণ করে এর উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউর রহমান, খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ আবু সাইদ এবং উপপরিচালক হালিমা খাতুন সহ সংশ্লিষ্ট সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় বিগত কল্যাণ সভায় উপস্থাপিত বিভিন্ন প্রস্তাবের সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। এছাড়া পুলিশ লাইন্স লাউঞ্জ 2-তে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে গতকাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার 33 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। খুলনার দিঘুলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সন্তানদের নৈতিক শিক্ষায় অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার পুনর্খনন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 140 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর 35 কিলোমিটার, হরি তেলিগাতি নদীর 20 কিলোমিটার, আপার ভদ্রা নদীর 18.5 কিলোমিটার, টেকা নদীর 7 কিলোমিটার এবং শ্রী নদীর 1 কিলোমিটার পুনর্খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব এলাকার জমিতে ফসল উৎপাদন সহ জনসাধারণ দীর্ঘদিনের জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটা উপজেলা টাউন শ্রীপুর কেদার মাঠে আটদলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ফণীভূষণ ক্রিকেট একাদশ 3 উইকেটে নবজাগরণ সংঘ ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফুটবল। মাগুরা শালিখা উপজেলার তালঘড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভাবনহাটি একাদশ 2-0 গোলে বন্ধু একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তিন দিনের বেশি কোথাও পানি জমে না থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখি, কারণ তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশার উপদ্রব হয়। আমাদের আঙিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের শিশুদেরকেও আমরা অবশ্যই এ বিষয়ে অবহিত করব। পাশাপাশি বাসায় যারা বৃদ্ধ রয়েছেন বা শিশু রয়েছেন তাদের প্রতি আমরা আরও বেশি যত্নশীল হব। একটি বিষয় কি, আজকের শিশু কিন্তু আমাদের আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়াও কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। শিশুর জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখাও আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আসুন আমরা আরও বেশি আমাদের শিশুদের প্রতি যত্নশীল হই। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আধুনিক গান শোনার। কামরুল ইসলাম বাবুর কণ্ঠ শুনবেন প্রথম গানটির গীতিকার অশোক কুমার দেব।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন কামরুল ইসলাম বাবলুর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতি শোনার সৈয়দ জেসমিন আরার কণ্ঠে। সৈয়দা জেসমিন আরার কণ্ঠে শুনবেন এবারে পল্লীগীতি। প্রথম গানটির রচয়িতা আব্দুল গণি।

0: পরপর দুখানি পল্লিগীতে শুনলেন সৈয়দা জেসমিনার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা তার পার্শ্ববর্তী এলাকা সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Torongo.
1: শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, যে মাধ্যমে আমাদেরকে শুনছেন, ঠিক এই মুহূর্তে বেলা 1:05 হলেই আমরা হাজির হয়ে যাই আপনাদের কাছে আমাদের আজকের আয়োজন নিয়ে। আমাদের আজকের আয়োজনে সেই আবারও আপনাদেরই পছন্দের গান নিয়ে সাজানো, আপনাদেরই পছন্দের অনুরোধের গান নিয়ে সাজানো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে হাজির হলাম। সাথে রয়েছি আমি সোমা রায়,
2: আমি সৈয়দা রুকসানা হক,
1: এবং আরো রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছেন কিন্তু আপনারা, যারা না থাকলে কখনোই আমাদের অনুষ্ঠান পূর্ণতা পায় না। আরো একটি কথা যেটা সবাই জানেন, তবুও আরেকবার বলতে চাই, গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে ফোন ইন পর্বে। আমাদের নম্বরটি হলো 01974121970 এই নম্বরে। তো আর কথা বাড়াতে চাই না, যেতে চাই গানে। প্রথমে কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
2: স্বজন ছায়াছবি থেকে কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আহমেদ খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদেরই ভালো লাগা, ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি। এবার আপনাদেরকে শোনাবো অনুরাগ ছায়াছবি থেকে, মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে। চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধ করা গানগুলি। এবারে আপনাদেরকে শোনাব বিচার হবে ছায়াছবি থেকে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর, আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু রেজাউল কয়রা থেকে। চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম আপনাদের সাথে গানের ফাঁকে ফাঁকে যুক্ত হব ফোন ইন পর্বে 01974 1219 70 এই নম্বরে। তো আমরা রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। প্রথমে কোন বন্ধুটি যুক্ত হচ্ছেন আমাদের সাথে?
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আপনারা সবাই কেমন আছে?
0: আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
1: হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপু, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম জন্টু।
0: আচ্ছা, বলুন আপনার পছন্দের গান।
1: গান শোনাবেন আছে হঠাৎ দৃষ্টি, এই ছবি থেকে শিকাবোস ও নসিকেতার কণ্ঠে। আর আমার শুভেচ্ছা দেবেন দোস্ত লুৎফার জোদ্দার, খোকন চন্দ্র, আব্দুর রহমান ও জহুরুল রায়হানকে।
0: অবশ্যই, আপনার সকল বন্ধুদেরকে শুভেচ্ছা পৌঁছে দিলাম, আশা করছি সবাই শুনছেন আমাদেরকে। আর এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে?
2: নমস্কার।
3: আদাব,
2: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে।
3: হ্যাঁ বলুন।
2: জি, সবাই ভালো আছেন তো?
3: জি, আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
2: যাই হোক, ছায়া ছবির নাম হইল পাংখু জমাই। এই পাংখু জমাই ছায়া ছবির নাম, ওই ছবি থেকে যেকোনো একটি গান শোনাবেন। আর আপনারা ভালো থাকুন দিদি।
3: আপনিও ভালো থাকুন।
0: অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি রিজাউল আলিয়া তালা থেকে।
0: আচ্ছা,
4: আমার গান শোনাবেন মেসাজ কেনাকান, এন্ডকুজ শিল্পী। গানের শিরোনাম আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল।
0: প্রিন্সেস টিনা খান,
4: মেসাজ কেনাকান।
0: ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করব বন্ধু, আপনারাও যুক্ত থাকবেন আমাদের সাথে। কে রয়েছেন এবারে?
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
5: আপুরা কেমন আছেন?
3: জি আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
5: আছি আপু, বলেন। আপু, কথা বলতেছি আব্দুল আলম কাশিয়ানি গোপালগঞ্জ থেকে। আর আমাকে শোনাবেন জবর দখল
0: জবরদখল ছায়া ছবি থেকে। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সাথে থাকবেন, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কে রয়েছেন এবারে ফোনের উপরে? হ্যালো,
6: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: আমরা সবাই খুব ভালো আছি, কে বলছেন কোথা থেকে?
0: আপু,
6: অনেকদিন পরে ফোনে লাইন পাইছি যে আপু আমার গানটা একটু টাইপ করে নিবেন, লিখে নিবেন আর কি।
0: অবশ্যই অবশ্যই।
6: অনেকদিন হচ্ছে গান শুনতে পাচ্ছি না আমি, আমার অনুরোধ।
0: আপনার নামটি বলবেন?
6: আপু, কথা বলছি পূর্ব চাম্বল, পূর্ব চাম্বল মাসখানিক চট্টগ্রাম থেকে গিয়াসুদ্দিন। গিয়াসুদ্দিন আপু, আপু আমাকে গান শোনাবেন সবার উপরে প্রেম, সবার উপরে প্রেম ছবি থেকে মনির গান ও কনক ছাপার কণ্ঠে। সুখে আমার বুক বেসে যায় ভালোবাসার কন্যায়, সারা জীবন বাঁচবো আমি এই সুখেরই বন্যায়।
0: বাহ, চমৎকার একটি গান, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো বন্ধু। আপনার গানটি আমরা তালিকা যুক্ত করে নিয়েছি, শোনাবার চেষ্টা করব, সাথে থাকবেন। কে রয়েছেন এবারে?
3: হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
7: আপুরা ভালো আছেন?
3: জি আমরা ভালো আছি, আপনিও ভালো আছেন?
7: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি, কাকসিরা বাজার, জেলা বরগুনা। আপু,
3: হ্যাঁ বলুন।
7: আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি সোহাগ।
0: সোহাগ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন জাফর পালোয়ান বরগুনা থেকে। আপনি সাথে থাকবেন বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো
8: দিদি, নমস্কার।
0: নমস্কার,
8: কথা বলছি বিজন বরগুনা থেকে।
0: হ্যাঁ বলুন।
8: ছবির নাম সত্যের মৃত্যু নেই, গানে কথা সুখের আরেক নাম প্রেমের সুখ। এই গানটি
0: সত্যের মৃত্যু নেই,
8: হ্যাঁ ছবি থেকে এক নাম প্রেমের সুখ এই গানটি।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, আমাদের সাথে থাকবেন। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
3: শুভ দুপুর।
9: কথা বলছিলাম তীর্থঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
3: হ্যাঁ বলুন।
0: অসংখ্য ধন্যবাদ। কে যুক্ত হচ্ছেন এবার আমাদের সাথে ফোনে? হ্যালো হ্যালো
3: হ্যালো,
0: দুঃখিত বন্ধু, ফোনটি কেটে দিতে হচ্ছে কারণ আমরা আপনার কথা শুনতেই পাচ্ছি না। আপনি আবারও চেষ্টা করুন 01974-1219-70 এই নম্বরে কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
10: আমি কয়েবাজার থেকে জ্যোতি বলছি।
0: জ্যোতি,
10: অনেকদিন পর যুক্ত হলাম।
0: আচ্ছা, শুভেচ্ছা রইল।
10: আমি গান শুনতে চাই আনন্দ অশ্রু ছবি থেকে, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল এই গানটি।
0: আনন্দ অশ্রু ছবি থেকে, চমৎকার একটি গান, শোনাবার চেষ্টা করব। বন্ধু সাথে থাকবেন কিন্তু তার জন্য। আমরা আরেকটি ফোন কল নিব, আবারও গানে ফিরব তারপর। তো কে যুক্ত হচ্ছেন এবারে?
11: আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন?
3: ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি।
11: আফজাল মোল্লা দেওয়াতলা বড়িয়াঘাটা থেকে বলতেছি।
3: হ্যাঁ বলো।
11: অনেকদিন গান শোনানো হয় না, আর লাইন তো পাইছে, আজকে কোন কেমে ঢুকে গেছে। যাই হোক, গান শোনাবেন সবিন না, বড় ভালো লোক ছিল,
3: বড় ভালো
11: কিশোর আছেন আব্দুল আদি, চক্ষু বইজা দেখো মাওলা রকত রঙ্গিলা। আর আপনারা ভালো থাকবেন,
3: আপনিও খুব ভালো থাকবেন, সাথে থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, এই ফোন কলটির মধ্য দিয়ে আপাতত আমরা ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে একেবারেই নয়, গানের ফাঁকে ফাঁকে কিন্তু আবারও যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। তো এই মুহূর্তে গানে ফিরতে চাই। এবার বন্ধুদেরকে শোনাবো প্রিয়জন ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যশোর থেকে আশরাফ।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে।

0: তাদের শতকরা দশ থেকে পনেরো ভাগ, এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে তিন মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের। এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো সুখের ঘরে দুঃখের আগুন। এই ছায়াছবি থেকে যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং এন্ড্রু কিশোর। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন আজকেও যিনি ফোন করেছিলেন, জ্ঞানেন্দ্র পাল, মহেশপুর ছিনাইদহ থেকে। আশা করছি বন্ধু আপনি এখনও রয়েছেন আমাদের সাথে।

0: শ্রোতা বন্ধুরা, যুক্ত হব আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে 01974 1219 700 এই নম্বরে। কে রয়েছেন ফোনের প্রান্তে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমরা খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আজকে আপনার পছন্দের গানটির কথা?
1: হ্যাঁ,
0: হঠাৎ বৃষ্টি। আচ্ছা, আপনার জন্য সবাইকে শুভেচ্ছা পাঠিয়ে দিলাম। আপনি, আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি আমাদের জন্য পাঠিয়ে দিন, আমরা অপেক্ষা করছি। কে রয়েছেন এবারে?
2: হ্যালো,
0: হ্যালো,
2: শোনা যাচ্ছে না।
0: নেটওয়ার্ক জনিত কারণে একটু সমস্যায় ভুগছি মাঝে মাঝে। তো এবারে কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন কোথা থেকে?
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে বলছেন?
3: আমি মোহাম্মদ আশরাফুল আলম, ঠিকানা সাতক্ষীরা।
2: হ্যাঁ বলুন।
3: আমার ছবির নাম হলো তৃষ্ণা।
2: তৃষ্ণা,
3: শিল্পী সাবিনা ইয়াসমিন।
2: গানের কথা
3: হলো জ্বালা পড়ো জ্বালারে লাগে বেচালারে।
0: অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল, আমাদের সাথে যুক্ত হয়েছেন বটিয়াঘাটা থেকে। এবারে কি যুক্ত হচ্ছেন আমাদের সাথে দেখে নেব। শ্রোতা বন্ধুরা, নেটওয়ার্ক জনিত কারণে একটু আমাদের অসুবিধায় পড়তে হয়, ফোন আসতে দেরি হচ্ছে, তাই আমরা আবারও ফিরবো গানে। এবারে আপনাদেরকে শোনাবো, কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
2: অরুণ বরুণ কিরণমালা ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে এবারে গানটি শুনতে পাবেন।
0: অনুরোধ করেছিলেন
2: আব্দুস সামাদ, বোয়ালমারি, ফরিদপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। বন্ধুরা, গান খবরের পরে আমরা আবারও ফিরব আমাদের অনুষ্ঠানের বাকি অংশে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছে কাজল রহমান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর চার আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতাও কামনা করেন। লুক্সেমবার্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি ঐকমত্য হয়েছে। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ইআইবি। লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার সক্ষমতা বাড়াতে ইআইবির বিদ্যমান ঋণ পুনর্বিন্যাসের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধাবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সমঝোতা স্মারকটি ইংরেজি ও ফার্সি ভাষায় ডিজিটালি স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, হোয়াইট হাউসের কর্মকর্তাবৃন্দ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ খবরটি নিশ্চিত করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করছেন এমন একটি ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত হয়েছে। 14 দফা চুক্তিতে যুদ্ধবিরতি আরও 60 দিনের জন্য বর্ধিত হয়েছে। এর ফলে লেবাননকে অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে উভয় পক্ষই আলোচনার সুযোগ পাবে। চূড়ান্ত চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খোলা, ইরান পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন মাপ পরিকল্পনা এবং দেশটির উপর যুক্তরাষ্ট্রের সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনও 60 দিনের বর্ধিত মেয়াদে আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত 1টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর 4টায় ভ্যাঙ্কুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল 7টায় মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা 1-0 গোলে পানামাকে এবং ইংল্যান্ড 4-2 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা ২টার বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আবারও আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে গানের ফাঁকে ফাঁকে। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব রাজা রানী ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আব্দুল মজিদ শৈলবাড়িয়া কুষ্টিয়া থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজন। এবারে শুনবেন ইরিন জামান ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গরিবের রানী ছায়াছবি থেকে নেওয়া গানটি। আর গানটি শুনতে চেয়েছেন ওসমান খান, তিনি ঝিনাইদহের বন্ধু।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বলেছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে 01974-1219-70 এই নম্বরে, আর সময় হলো আপনাদের সাথে কথা বলার। কে রয়েছেন ফোনের উপরান্তে? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, গাজীপাড়া ভামারা থেকে, আর আমার সাথে আছে জ্ঞানানন্দ দাদা, তার শুভেচ্ছা দেন আমার পক্ষ থেকে।
0: শুভেচ্ছা রইল। আজকের আপনার অনুরোধের গানটি?
1: আমার ছায়াছবির নাম হচ্ছে ম্যাডাম পুলি, আগুন ও ডলি শান্তনির কণ্ঠে। তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি, অবশ্যই শোনাবেন।
0: অবশ্যই চেষ্টা করবো বন্ধু, সাথে থাকবেন। আবারও ফোনের উপরান্তে কে রয়েছেন এবার?
1: দিদি নমস্কার।
2: আদাব।
1: রেয়ারমল থেকে নিত্যানন্দ বলছি।
2: হ্যাঁ বলুন।
1: ধন্যবাদ
2: আপনাকেও, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ বলুন।
1: ছবির নাম পোড়ামন।
2: পোড়ামন,
1: ছবির নাম পোড়ামন, জলে জলে দুলাকি দিয়ে যায় আলো।
2: শিল্পী
0: পোড়ামন, ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ নিত্যানন্দ, রায়ের মহল থেকে ফোন করেছিলেন আপনি। আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। এবারে ফোনের উপরান্তে কোন বন্ধুটি রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: আমি মোহাম্মদ মশিউর রহমান বলছি, সোনাডাঙ্গা আবাসিক থেকে।
0: মোহাম্মদ মশিউর
3: জি, সোনাডাঙ্গা আবাসিক
0: জি, বলুন আপনার অনুরোধের গানটি কথা।
3: আমার আগুনের একটা গান শুনাবেন, আমার স্বপ্নগুলো কেন মন স্বপ্ন হয়ে।
0: ছায়াছবির নামটি বলতে হবে বন্ধু।
3: আগুন, শিল্পী আগুন
4: জি। শ্রোতা, এটাই তো অ্যালবামের গান, আমরা অন্য অনুষ্ঠানে এই গান শুনিয়ে থাকি। ছায়াছবির অনুষ্ঠানে আমরা ছায়াছবির গানই কেবলমাত্র শুনিয়ে থাকি। আপনি ছায়াছবির অনুরোধ থাকলে করতে পারেন।
0: ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বন্ধু। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
4: ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে?
5: মানিক, শৈল গোপাল সিনহা থেকে মানিক বলতেছি।
4: জি বলুন, কোন গান শুনতে চান? আচ্ছা, নিশ্চয়ই অনেকগুলো গান থেকে আমরাই বেছে একটা ভালো গান আপনাকে শুনিয়ে দেব। বধু বিদায় ছায়াছবি শুনতে চেয়েছেন, চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনানোর।
0: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়। আবার একটি ফোন কল, কে রয়েছেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে?
4: শুভ দুপুর, কে বলছেন শ্রোতা কোথা থেকে? আচ্ছা, ধন্যবাদ শ্রোতা, সুন্দর গানের অনুরোধ করেছেন। আমরাও আপনার পছন্দের গানটি তালিকায় রাখলাম, শুনিয়ে দেব নিশ্চয়ই, যথাসময়ে আমাদেরকে শুনতে থাকুন।
0: কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
6: ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই?
0: ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই খুব ভালো আছি। কে বলছেন কোথা থেকে?
6: আমি কথা বলছিলাম রাজু আহম, কুটিপাড়া মোড়, চৌবাসা বাজার, যশোর থেকে।
0: আচ্ছা বলুন আপনার পছন্দের গানটি কথা।
6: সন্তান যখন শত্রু সিনেমা থেকে যে কোনো একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকবেন।
0: অবশ্যই ভালো থাকবেন আপনিও, আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফোনে?
4: হ্যালো,
6: নমস্কার দিদি।
4: আদাব, কে বলছেন কোথা থেকে?
6: রায়েরমহল খুলনা থেকে সুকল বিশ্বাস বলছিলাম।
4: জি বলুন।
6: শোনাবেন বাল্য শিক্ষা সাহিত্য থেকে আমার এই গানখানি, যদি ভালো লাগে এনে দিতে স্বাধীন আসছি এখন।
4: নিশ্চয়ই সুন্দর গানের অনুরোধ, ধন্যবাদ শ্রোতা। আমরা চলে যাব আবারও গানের কাছে। এবারে শুনবো
2: শেষ ঠিকানা ছায়াছবি থেকে গান, শিল্পী অ্যান্ড্রু কিশোর। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বরগুনা থেকে। ও আব্দুল রহমান শুনতে চেয়েছেন পাংশা থেকে।
4: ও একই গানের জন্য দুজন শ্রোতার অনুরোধ। চলুন শ্রোতা, আপনাদের পছন্দের গানটি শুনে আসি আমরা সবাই।

শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি শুনবেন নেওয়া হয়েছে প্রাণসজনী বাণীচিত্র থেকে। শুনতে চেয়েছেন লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ির বন্ধু, আর গানের শিল্পী এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। ঠিক এই মুহূর্তে আপনাদের শোনাবো আমাদের আয়োজনের সর্বশেষ গানটি, স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে সাবিরা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। দাদা, আপনার সাথে আজকে আমাদের ফোনেও কথা হয়েছে, আশা করছি আপনি রয়েছেন আমাদের সাথে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এই ছিল আমাদের বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। পরবর্তী দিন একই সময়ে এই অনুষ্ঠান শুনবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আয়োজন। শুভ দুপুর।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, ও আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশের বিষাদ বিষয়ক একটি জীবন্তিকা।
2: আলহামদুলিল্লাহ, আল্লাহ কদিন পরেই আমগুলো পাকবে, আল্লাহর রহমতে এবার ফলনটা ভালোই হয়েছে। একটু দাগ থাকুক, তাও তো আসল স্বাদটা মানুষ মুখে বুঝতে পারবে।
3: আরে রহমত চাচা, এই অসময় এখনো গাছে আম ঝুলিয়ে রেখেছেন, বাজারে তো এখন আগাম আমের তুফান চলছে।
2: এখনো তো আম পাকার সময় হয়নি বাবা, কটা দিন সবুর করলেই তো হয়।
3: আরে চাচা, আপনি সেই যুগের মানুষই রয়ে গেলেন, বাজারে এখন আমের চড়া দাম, সব আম একসাথে পেড়ে কার্বাইড বা ইথেল স্প্রে করে দিন, দুই দিনে এমন টকটকে হলুদ হবে যে মানুষ দেখার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, দ্বিগুণ লাভ, বুঝলেন?
2: ধুর পাগল, ওসব পাপের কাজে আমি নেই, প্রাকৃতিক ভাবে যে আম পাকবে আমি সেটাই বেচব। মানুষের অনিষ্ট করে সেই টাকায় সংসার চালানো চেয়ে উপোস থাকা অনেক ভালো। রাসেল
3: কি যে বলেন চাচা, যুগ পাল্টেছে, এখন সবাই কার্বাইড আর ইথেল মারে, কাস্টমার এখন চকচকে আম খোঁজে, আপনার ওই নেতানো দাগওয়ালা আম কেউ ফিরেও তাকাবে না, লোকসান গুনতে হবে, রাস্তায় বসবেন, বুঝলেন? চললাম, আমার আলোতে কাজ আছে।
2: মানুষের লোভ মানুষকে অন্ধ করে দেয়, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দিও। গাছতলায় দু একটা আম পড়েছে, এগুলো বাড়ি নিয়ে যাই, হাত মুখ ধুয়ে পুকুর পাড়ে বসে খেতে ভালোই লাগবে।

0: এখন কেমিক্যালের মিশ্রণটা সমস্ত আমে সুন্দর করে স্প্রে করে দেব। আম দেখতে যেমনটা হবে না, যে কাস্টমার আম দেখে না কিনে যেতেই পারবে না।
1: কি ব্যাপার, রাসেলের আলোতে এখনো আলো জ্বলছে? ভিতরে নিশ্চয়ই কেউ আছে, আর কিসের জন্য একটা তীব্র গন্ধ বেরোচ্ছে? যাই, গিয়ে দেখি তো।
0: ব্যাস, এই ইথেল আর কার্বাইডের কামাল দেখো এবার। কাল সকালের মধ্যে সব আম সোনার মতো চকচকে হলুদ হয়ে যাবে। আর এই ফরমালিন স্প্রে করে দিলাম, 10 দিনেও একটা মাছের ধারে কাছে ভিড়বে না। কি দারুণ বুদ্ধি আমার!
1: যা ভেবেছি তাই, ভিতরে নিশ্চয়ই কেউ আছে, আমের গায়ে কেমিক্যাল স্প্রে করছে। এ কি করছিস রাসেল?
0: কে? ও ও চাচা, আপনি এত রাতে আমার আড়তে?
1: রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাসায়নিকের গন্ধে পেট গুলিয়ে উঠল। এই বিষাক্ত কেমিক্যাল মেশানো ফল মানুষ খাবে রাসেল? তুই কি জানিস না এতে মানুষের লিভার কিডনি ধ্বংস হয়ে যায়, এমনকি মানুষের ক্যান্সারও হতে পারে? তোর নিজের কি একটু দয়া মায়া নেই?
0: চাচা জ্ঞান দেবেন না তো, ব্যবসা করতে এসেছি, সমাজ সেবা না। বেশি চকচকে ফল না দেখালে ক্রেতারা কেনেই না, তারা চোখ দিয়ে কেনে, পেট দিয়ে না। মানুষ মরলে আমার কি, আমার পকেট ভরলেই হলো।
1: টাকার নেশায় তুই তো অন্ধ হয়ে গেছিস, মনে রাখিস এই বিষ একদিন ঠিকই তোকে জাপটে ধরবে। এই অন্যায় কাজের শাস্তি তোকে ভোগ করতেই হবে।
0: যা খুশি বলুক বুড়োটা, পয়সাটাই আসো। আচ্ছা, বাড়ি নিয়ে যাওয়ার জন্য এক ক্রেট আম আলাদা করে রেখেছিলাম, কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝপথে বুড়োটা এসে সব ওলট পলট করে দিল। হ্যাঁ হ্যাঁ, মনে হয় এই ক্রেটটাই হবে। যাই, এটা বাড়ি নিয়ে যাই।
2: ও ডাক্তার আপা, আমারে বাঁচান, পেটের ব্যথায় মনে হচ্ছে কেউ পেটের মধ্যে ছুরি চালাচ্ছে। সকাল থেকে অনবরত বমি আর পাতলা পায়খানা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না।
3: বেশি ছটফট করবেন না রাসেল সাহেব, একটু একটু শান্ত হন। আপনার রিপোর্টগুলো হাতে এসেছে, আপনার লিভারে মারাত্মক ইনফেকশন হয়েছে, সাথে তীব্র ফুড পয়জনিং। দু একদিনের মধ্যে বাইরের উল্টাপাল্টা কিছু খেয়েছিলেন কি?
2: আপা খাইনি তো, আমি তো শুধু আমার নিজের আড়তের আমগুলো ছাড়া আর কিছু খাইনি। আমগুলো বাসাই করা কেমিক্যাল ভুক্ত ছিল, তার থেকে আমি প্রতিদিন অনেকগুলো করে খেয়েছি।
3: নিজের আড়তের আম? রাসেল সাহেব, আপনি তো নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন।
2: কেন, আমার সর্বনাশ আমি কিভাবে করবো আপা? আমি তো গাছ থেকে পেড়ে এনে এক ক্যারেট ভালো আম বাড়িতে নিয়ে গিয়েছিলাম।
3: আপনার যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে আপনার আড়তের ওই চকচকে আমগুলোর ভিতরেই কার্বাইডেট, ইথেল আর ফরমালিন মেশানো ছিল, সেটাই আজ আপনার শরীরের বিষক্রিয়া তৈরি করেছে।
2: আপনি কি বলছেন, আমি এক ক্যারেট ফ্রেশ আম তো বাড়ি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়ছে, আসলে আমি যখন আমে স্প্রে করছিলাম, মাঝপথে একজন এসে যাওয়ার কারণে ভুলবশত আলাদা করে রাখা আমের ক্যারেটটি গুলিয়ে ফেলেছিলাম। আমি কি তবে নিজেই নিজের হাতে বিষ খেলাম?
3: ঠিক তাই, ল্যাবে পরীক্ষা নিরীক্ষার টেস্টে আমরা বুঝতে পেরেছি আপনার লিভারে এখন আর কোনো বিষাক্ত খাবারের চাপ নিতে পারছে না। মনে রাখবেন, সমাজকে বিষাক্ত খাবার খাওয়ানো আর নিজে বিষ খাওয়া দুটোই সমান। বিষ বিক্রি করলে সেই বিষ কোনো না কোনো ভাবেই নিজের ঘরেই ফেরত আসে।
2: ডাক্তার বাবা, আমি নিজের ভুলে বিষ খেয়েছি, পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার পেটে আগুন জ্বলছে।
3: ধৈর্য ধরুন, আপনার রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা দিয়েছি, আশা করছি কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। এখন শান্তভাবে ঘুমানোর চেষ্টা করুন। সুধী এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আমি একজন চিকিৎসক হিসাবে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধু রোগীদের সেবা করতে নয়, বরং রোগ হওয়ার আগেই সতর্ক করতে। আপনারা সবাই শান্ত হন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন।
1: আপনি বলেন আপা, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনব।
3: আপনারা দেখেছেন আমাদের এলাকার রাসেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু কেন অসুস্থ হয়েছিল এটা কি আপনারা জানেন? রাসেল কেমিক্যাল মিশ্রিত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।
2: আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি ফল তাজা রাখার জন্য এবং ফল পাকানোর জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল ফলের গায়ে স্প্রে করতাম। নিজের অজান্তেই সেই ফল আমি নিজেই খেয়ে ফেলি এবং গুরুতর অসুস্থ হয়ে যাই। আমি আর কোনোদিন ফলের গায়ে স্প্রে করব না। আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না।

ফল সবসময় চকচকে বা এক রঙের হয় না, প্রাকৃতিক ফলে দাগ থাকবেই, সেটাই আসল। ফল কেনার পর খাওয়ার আগে অন্তত 20 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন, এতে রাসায়নিকের প্রভাব অনেকটাই কমে আসে। খুব বেশি উজ্জ্বল বা স্বাভাবিক রঙের ফল দেখে প্রলুব্ধ হবেন না। আমাদের সচেতনতাই আমাদের পরিবার পরিজনের সুস্থ রাখার নিশ্চয়তা। আজ আমরা সবাই মিলে শপথ করি, আমরা দেখে শুনে বিষমুক্ত ফল কিনব এবং খাব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, সচেতন থাকুন।

0: এতক্ষণ বিশের বিষাদ বিষয়ক জীবনতাকেটি শুনলেন। রচনায় আবুল হাসান তুহিন, অংশগ্রহণে মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ মইনুদ্দিন ঢালী ও রাহিমা আক্তার শান্তু, এবং জীবন্তিকাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন।

এতক্ষণ বিশ্বের বিষাদ বিষয়ক জীবনতাকেটি শুনলেন। রচনায় আবুল হাসান তুহিন, অংশগ্রহণে মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ মইনুদ্দিন ঢালী ও রাহিমা আক্তার শান্ত, এবং জীবন্তিকাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম।

0: এতক্ষণ বিশ্বের বিষাদ বিষয়ক জীবনতাকেটি শুনলেন। রচনায় আবুল হাসান তুহিন, অংশগ্রহণে মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ মইনুদ্দিন ঢালী ও রাহিমা আক্তার শান্তু, এবং জীবন্তিকাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম।
1: জয় দিয়ে কাপ মিশন শুরু করল আর্জেন্টিনা। জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি, তার হ্যাট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচের পুরো আলো কেড়ে নিলেন লিওনেল মেসি, ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক 38 বছর বয়সে, নিজের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপে। বিশ্বকাপের মঞ্চে হ্যাট্রিকটাই হয়তো তার বাকি ছিল, সেটাও এসে গেল বুধবারের সকালে। ম্যাচের 5 মিনিটেই অফসাইডে গোল বাতিল হয় মেসির, কিন্তু 17 মিনিটে আর আটকানো যায়নি। রদ্রিগো ডি পলের ডিফেন্স চেরা থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে টপ কর্নারে বল জালে জড়ান মেসি। গোলকিপার লুকা জিদান হাতে ছোঁয়া পেলেও আটকাতে পারেননি। এই গোলের সঙ্গে সঙ্গে মেসি হয়ে যান প্রথম ফুটবলার যিনি 5টি ভিন্ন বিশ্বকাপে গোল করেন, আর বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা দাঁড়ায় 14। তবে সেখানেই থামেননি, আসলে শুরু থেকেই আক্রমণে উঠে গোল তুলে নেয়ার চেষ্টা ছিল আলজেরিয়ার। আর তা করতে গিয়েই ফাঁকা থেকে যান মেসি, সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বিশ্ব ফুটবলের রাজপুত্র। দূর থেকে শর্ট করে গোল করার মুনশিয়ানা যাদের রয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দ্রুত জায়গা ছোট করতে হয়, সেটা করতে পারেননি আলজেরিয়া ডিফেন্ডাররা। 60 মিনিটে আবার জ্বলে ওঠেন মেসি, সে সময়টা ধীরে ধীরে আলজেরিয়া ম্যাচে ফেরত আসার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় পাল্টা আঘাত, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট জিদান ফিরিয়ে দিলে ফিরতি বলে দ্রুত রিয়্যাক্ট করেন মেসি, ছোট্ট ট্যাপিন, বল সোজা জালে। ততক্ষণে ক্যান্সাস সিটির গ্যালারি মেসি মেসি গানে মুখরিত হচ্ছে। আলজেরিয়া 3টি বদল করে, মাঠে আসেন রিয়াদ মাহরেজ, আউয়ার, আমোরা। তবে মেসি যদি ফর্মে থাকেন তাহলে বদলেও কোনো লাভ হয় না, আর সেটাই হয়েছে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে মেসি ওত পেতে থাকা শিকারীর মতো দাঁড়িয়েছিলেন বক্সের ভিতরে। কিছু সময় আগেই তার শট সেভ করতে গিয়ে তা ফসকে যায় জিদানের হাত থেকে, সেটা মেসির নজর এড়ায়নি। সেকেন্ড বল ধরে গোল করার চেষ্টায় ছিলেন, আর সেটাই হয়েছে। 76 মিনিটে এলো সেই মহেন্দ্র ক্ষণ, বক্সের কিনারা থেকে বাঁ পায়ের বাঁকানো শটে নিচের কোনায় বল রাখেন মেসি, ভিনটেজ মেসি। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। এই গোলের সঙ্গে সঙ্গে মিরোস্লাভ ক্লোজের সর্বকালের বিশ্বকাপ গোলের রেকর্ড 16তে ভাগ বসান মেসি। গোলের পর আঙুল উঁচিয়ে আকাশের দিকে ইশারা, চিরসেনা সেই উদযাপন, কে বলবে এটাই নাকি তার লাস্ট ডান্স। গোল খেয়ে 3 ডিফেন্সে চলে যায় আলজেরিয়া, আর সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান মেসি। ফাঁকা জায়গা পেয়ে যাওয়ায় সে এই সুপারস্টারকে কেউ ক্লোজ করার সুযোগ পাননি।
2: শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনায় ফিরব, আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল খেলোয়াড় কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান সেলিম, আমরা সাম্প্রতিক ম্যাচগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং সেই পাশাপাশি এশিয়ার দলগুলো কেমন করছে সেটি নিয়েও আমাদের আলোচনার বিষয় থাকবে আজকে। তো প্রথমে আমরা গতকালকে আর্জেন্টিনার খেলা দিয়েই শুরু করি। প্রতিবেদন যেমনটি আমরা শুনছিলাম যে দুর্দান্ত পারফরমেন্স, একেবারেই মেসি ম্যাজিকে কিন্তু উড়ে গেল তার প্রতিপক্ষ আলজেরিয়া। এবং বিশ্বকাপে মেসির 2টি রেকর্ড কালকে, একটি হচ্ছে যে তিনি এর আগে কখনো হ্যাট্রিক করতে সমর্থ হননি ওয়ার্ল্ড কাপে, সেটি তিনি যেমন করে দেখালেন, তেমনি বিশ্বকাপের ইতিহাসে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিপূর্বে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসা। কালকে 3টি গোল দেওয়ার প্রেক্ষিতে মেসির গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো 16, অর্থাৎ তিনিও এখন বিশ্বকাপের আসরের সর্বোচ্চ গোলদাতার দুজনের ভেতরে একজন। তো কালকে আলজেরিয়া এবং মেসির যে পারফরমেন্স, সর্বোপরি আর্জেন্টিনা দলের যে পারফরমেন্স, সেই সম্পর্কে আপনার মূল্যায়ন।
3: ধন্যবাদ বলস ভাই। এর আগের দিন আমি বলেছিলাম আর্জেন্টিনা অনেক ব্যালেন্স টিম, সেটা তারা কালকে প্রমাণ করেছে। প্রথম থেকে যে ছন্দে শুরু করছে আর্জেন্টিনা, সেটা হচ্ছে গিয়ে ধারাবাহিকতা বজায় ছিল 77 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে মেসি আর 2টা প্লেয়ার হচ্ছে গিয়ে চেঞ্জ না হয়নি, ততক্ষণ পর্যন্ত সেই ধারায় অব্যাহত ছিল। আর যেটা হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্ট করছিলাম আর্জেন্টিনা থেকে, সেটা আমরা আসলে পেয়ে গেছি, মানে যে ব্যালেন্স টিমগুলি আছে তার ভিতরে আর্জেন্টিনা অন্যতম।

0: তারা তিন গোলের মেসির হ্যাট্রিকে তারা হচ্ছে তিন গোলে জিতে গেছে। আরও একটা খবর হচ্ছে আলজেরিয়ার যে গোলকিপার, এটা অনেকে হয়তো বা সে তাকে চিনে না, জিদান, জিনেদান জিদানের হচ্ছে গিয়ে ছেলে, সে হচ্ছে গিয়ে আলজেরিয়া গোলকিপার ও। কিন্তু ওভারঅল হচ্ছে কি আর্জেন্টিনার খেলাটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সবাইকে মুগ্ধ করছে, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, বাট আমার হচ্ছে গিয়ে চমৎকার লাগছে খেলাটা।
1: একটা জিনিস সেলিম ভাই আপনি লক্ষ্য করেছেন কিনা, যে প্রতিটা দলের আমরা যে ডিপার্টমেন্টগুলো থাকে, রক্ষণ ভাগ, মধ্যমাঠ, আক্রমণ ভাগ, যে কম্বিনেশন আর্জেন্টিনা দলের ভিতরে আমি অন্তত প্রত্যক্ষ করলাম এই বিশ্বকাপে, সেটা কিন্তু অসাধারণ ছিল, কি বলবেন?
0: আপনি কারে বাদ দিবেন আর্জেন্টিনা? অ্যালিস্টারের কথা বলবেন, আপনি রদ্রিগেজের কথা বলবেন, আপনি হচ্ছে গিয়ে পলের কথা বলবেন, কে হচ্ছে গিয়ে ভালো না? আপনি হার্নান্দেজের কথা বলবেন, কে ভালো না? সবাই তো হচ্ছে গিয়ে ভালো ফুটবল খেলার চেষ্টা করছে, আমি দেখি নাই কে হচ্ছে গিয়ে মানে মিসপাস খুব কম দেখছি। যখনই মেসি খেলে তখনই আর্জেন্টিনা হচ্ছে গিয়ে মিরাকেল কিছু ঘটবে মনে হয়, এবং সেটা ঘটছে।
1: আরেকটি ম্যাচ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কি যে এবারে অনেক আলোচনা ছিল কিন্তু পর্তুগালকে নিয়ে, এবং আমরা সবাই জানি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও এটি ষষ্ঠ বিশ্বকাপ, ব্যক্তিগত ষষ্ঠ বিশ্বকাপ, এবং এটি তার শেষ বিশ্বকাপ। অনেক প্রত্যাশা ছিল এই দলটি নিয়ে, অনেক আলোচনা ছিল, সেই প্রত্যাশিত খেলা কিন্তু কালকে তারা খেলতে সমর্থ হয়নি কঙ্গের বিপক্ষে, এক এক গোলে ড্র।
0: খেলাটা যখন আমি দেখলাম আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে গিয়ে রোনালদোর টোটালি সুপার ফ্লপ ছিল। অন্য অন্য প্লেয়াররা যা যেভাবে হোক চেষ্টা করছে কিছু গোল তৈরি করে দেওয়ার জন্য, রোনালদোর যেভাবে বের করে দিয়েছে দুটা গোল, সে যদি মিস না করতো হয়তো বা হচ্ছে গিয়ে কঙ্গোর সাথে জিতে যেতে পারতো। কঙ্গো ফাইট করছে, নো ডাউট ফাইট করছে, তবে পর্তুগাল ওদের লাইন আপ যেটা, ওদের অনেক ভালো ভালো প্লেয়ার হচ্ছে গিয়ে ইউরোপের অনেক লিগে খেলে, সে তুলনায় কালকে হচ্ছে গিয়ে রেজাল্ট হতাশ করছে। যারা পর্তুগালের সমর্থক তারা হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে খুব শকড ওদের পারফরমেন্সে।
1: সেলিম ভাই, গতকালকে রাতে ভোর রাতে আরও একটি চমৎকার খেলা হয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মধ্যে। ইংল্যান্ড সে খেলায় 4-2 গোলে জয়লাভ করে, এই আলোচনাটি আমরা পরে আসব। তার আগে আবু সাইদ জান কাদরির আরো একটি প্রতিবেদন শুনব।
2: তুমুল উত্তেজনা আর সীমাহীন আনন্দ উচ্ছ্বাস নিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল 2026। এবারে বিশ্বকাপ গত সবকটি বিশ্বকাপ ফুটবল থেকে ব্যতিক্রম, কারণ এবারে বিশ্বকাপ তিন দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অংশগ্রহণকারী দলের সংখ্যা সর্বাধিক 48টি এবং মোট খেলা হবে 104টি। শ্রোতা বন্ধুরা, আমি এখন রয়েছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মাইক্রোফোনে, সরাসরি ফুটবল ভক্তদের সাথে কথা বলব। আপনার নাম?
3: মোহাম্মদ ইসমাইল হোসেন।
2: কি করেন আপনি?
3: আমি হচ্ছে একজন শিক্ষক।
2: তার মানে শিক্ষকতা করেন? গতকালের সবগুলি ম্যাচ কি আপনি দেখেছেন?
3: জি।
2: আপনি মূলত কোন দলের সাপোর্টার?
3: আমি মূলত হচ্ছে পর্তুগালের সাপোর্ট করি।
2: আচ্ছা আচ্ছা, তো পর্তুগালের খেলা কেমন লেগেছে?
3: পর্তুগালের খেলা খুব ভালো লেগেছে আমার কাছে,
2: কিন্তু পর্তুগাল তো জিততে পারেনি।
3: আসলে এখানে অনেক বড় প্ল্যাটফর্ম খেলা হয়, এক এক টিম হচ্ছে এক একভাবে খেলে তাদের নিজেদের অনুযায়ী। এখন আশা করি আমি পর্তুগাল নেক্সট ম্যাচ থেকে আশা করি খুব ভালো খেলবে।
2: আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এই দল নিয়ে পর্তুগাল বিশ্বকাপ জিততে পারবে?
3: আশা করি হচ্ছে মানে পারবে অবশ্যই, কিন্তু আসলে এখানে অনেক মুসলমান টিম আছে অনেকগুলা, এখন কিছু কিছু নতুন টিমও আপনার চান্স পেয়েছে, সেই সাপেক্ষে এখন দেখি কতদূর কি করতে পারে। আশা করি ইনশাল্লাহ পর্তুগাল কাপ পাওয়ার একটা আশাপ্রাপ্ত আছে।
2: তোমার নাম কি?
4: মোহাম্মদ ইমাম।
2: মোহাম্মদ ইমাম, আচ্ছা, গতকাল তুমি খেলা দেখেছো?
4: জি।
2: তুমি কোন দল করো?
4: আর্জেন্টিনা।
2: তোমার কাছে কেমন লাগছে খেলা?
4: ভালো।
2: কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে?
4: মেসির।
2: আচ্ছা, তোমরা কি বিশ্বকাপ নিতে পারবা?
4: আলহামদুলিল্লাহ।
2: তাই তোমার মনে হয় যে বিশ্বকাপ এবার পাবে আর্জেন্টিনা? নাকি এবার বিশ্বকাপ খেলা সব করে খেলা দেখছো? আপনার নাম?
5: আমি মোস্তফা জামান রনি, বিএল কলেজের ছাত্র।
2: গতকাল খেলা দেখেছেন?
5: জি হ্যাঁ দেখেছি।
2: কোন দলের সমর্থক আপনি?
5: আমি আর্জেন্টিনা সমর্থন করি অনেক আগে থেকে।
2: ও, আর্জেন্টিনা কার কার খেলা আপনার কাছে ভালো লাগে?
5: আর্জেন্টিনার মূলত মেসির খেলা তো ভালো লাগে, তার সাথে মিডফিল্ডে ম্যাকালিস্টার, তারপর আরো নিকো পাজেদের খেলাও ভালো লাগে।
2: ও আচ্ছা, আপনার কি মনে হয় যে এবারেও আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে?
5: জি হ্যাঁ, মনে হয় এবারও নিতে পারে, কারণ এদের স্কোয়াড অনেক উন্নত মানের আছে।
2: ও আচ্ছা আচ্ছা। গতকাল যে খেলা হয়েছে আর সামনে যে খেলাগুলো আছে, এতে করে আপনার কি মনে হয় বিশ্বকাপ আর্জেন্টিনার পাশাপাশি অন্য কোন দলের বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা আছে?
5: অ্যাকচুয়ালি আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, কিন্তু খেলাগুলো দেখে মনে হলো যে আর্জেন্টিনা বাদেও ফ্রান্স এবং স্পেনের অনেক ভালো সুযোগ আছে, তাছাড়া পর্তুগালেরও সুযোগ থাকতে পারে এই বিশ্বকাপে।
2: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম?
6: আমি মুর্শিদা হক, একজন কন্টেন্ট ক্রিয়েটর।
2: আচ্ছা, আপনি কি এবারের যে বিশ্বকাপ, এই বিশ্বকাপের সবগুলো খেলা দেখছেন?
6: হ্যাঁ, আমি অবশ্যই এবার বিশ্বকাপের সবগুলো খেলা দেখছি, কারণ প্রত্যেক চার বছর পর পর এই বিশ্বকাপ আয়োজন হয়, সবগুলো খেলা তো দেখতেই হবে।
2: আচ্ছা, কিন্তু খেলাগুলো সব রাতে হচ্ছে, কিভাবে দেখছেন?
6: এটা এখন আমার, আমি আসলে ফুটবল খুব পছন্দ করি, এই জন্য রাত জেগে যে আমি খেলা দেখছি এতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং আমি রাত দুটো যেই খেলা হয় সেটাও মাঝে মাঝে দেখি, এবং ভোরের দিকের খেলাগুলো আমি মিস করি না। আমি মূলত ব্যক্তিগতভাবে জার্মানির সমর্থক, এবং জার্মানির পরে আমি হচ্ছে ঘানার সমর্থন করি।
2: ঘানার সমর্থক? আচ্ছা, তার মানে আজকে ভোরে তো ঘানার একটি খেলা হয়েছে, কার সাথে খেলা ছিল?
6: ঘানা হচ্ছে পানামার সাথে খেলা ছিল, এবং ঘানা 1-0 গোলে জিতেছে।
2: আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন যে জার্মানি এবার বিশ্বকাপ নিতে পারবে?
6: হ্যাঁ অবশ্যই, আমি মনে করি জার্মানি বিশ্বকাপ নেওয়ার সবচেয়ে বড় দাবিদার, কারণ হচ্ছে গত 4টা বিশ্বকাপ জার্মানি তাদের দখলে নিয়েছে, এবং এর আগের বিশ্বকাপে হয়তো তারা একটু খারাপ ছিল, এই জন্য হচ্ছে নিতে পারেনি বিশ্বকাপ, কিন্তু এবার তারা হচ্ছে বিশ্বকাপ জয়ের সব থেকে বড় দাবিদার।
2: জার্মানির সাথে আর কোন দলকে আপনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দৌড়ে এগিয়ে রাখছেন?
6: জার্মানির সাথে আমি হচ্ছে আর্জেন্টিনা, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার স্পেন এবং ব্রাজিলকে মনে করি সব থেকে বড় দাবিদার। এবার বিশ্বকাপের আয়োজনটি আমার খুবই আকর্ষণীয় এবং প্রাণবন্ত মনে হচ্ছে, বাকিটা দেখা যাক কি হয়। এবার হচ্ছে 48টি দেশ যেহেতু অংশগ্রহণ করেছে, খেলাও বেশি, এই জন্য আমরা বেশি খেলা উপভোগ করতে পারবো, আর 3টি দেশে হচ্ছে খেলা আয়োজন করা হচ্ছে, তাই অন্যবারের থেকে এইবারের আয়োজনটাকে আমি সবচেয়ে এগিয়ে রাখছি।
2: ম্যাচও বেশি এবার, সৌন্দর্য ও ঐক্যের হাত ধরে যুগ যুগ ধরে বেঁচে থাক ফুটবল যুদ্ধ, এই আশাবাদ ব্যক্ত করে আগামী খেলার দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সমর্থিত দলের বিজয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আবু সাইদ জান কাদরি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সেলিম ভাই, ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে কথা বলছিলাম, হ্যারিকেনের পেনাল্টি শর্ট আউটের মাধ্যমে যে গোলটি সেটি দিয়ে শুরু, পরপর দুটি গোল তিনি করেছেন, 4-2 গোলে ক্রোয়েশিয়াকে এক প্রকার বিধ্বস্ত করেছেন শেষের দিকে। যদিও প্রথমার্ধে কিন্তু খেলাটি অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল এবং অত্যন্ত পর্যন্তপূর্ণ ছিল, পরবর্তীতে ক্রোয়েশিয়া কিন্তু সেই যে ছন্দ সেটি ধরে রাখতে পারেনি। আপনার মূল্যায়ন?
0: আমি তো আগেই বললাম যে কোনো টিমের হচ্ছে গিয়ে লাইন আপটা ভালো, তার ভিতরে ইংল্যান্ড একটা, কালকে ফার্স্ট হাফটা এত চমৎকার খেলা হয়েছে, দুইটি টিমই অনেক যুদ্ধ করছে, কম্পিটিশন ছিল, অ্যাভারেজ হচ্ছে গিয়ে 50-50 কাছাকাছি ছিল, বল পজিশনটা 50-50 কাছাকাছি ছিল, যখনই হচ্ছে গিয়ে ওরা দুই গোল খেয়ে গেল সেকেন্ড হাফ, হচ্ছে গিয়ে দেখলাম যে সেটা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া অনেক পিছিয়ে গেছে। তবে আমি আশাবাদী ইংল্যান্ড অনেক ভালো করবে, কালকের খেলা দেখে যেটা মনে হলো ইংল্যান্ড অনেক ভালো করবে আমার বিশ্বাস, যেহেতু ওদের হচ্ছে গিয়ে টিমটা ব্যালেন্স টিম, ভালো কিছু করবে।
1: আরেকটি খেলা নিয়ে একটু ছোট্ট করে আমরা আলোচনা করতে চাই, সেনেগাল ফ্রান্স, 3-1 গোলে ফ্রান্সের জয়লাভ করে, এবং সেখানে এমবাপ্পের যে অসাধারণ নৈপুণ্য, তিনি নিজে দুটি গোল করেন, বলবেন এ সম্পর্কে?
0: সেনেগাল কিন্তু স্টার্ট ভালো করছিল, খুবই চমৎকার স্টার্ট করছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে হচ্ছে গিয়ে ওরা খেয়ে হারায় ফেলে, যার জন্য হচ্ছে গিয়ে এমবাপ্পে হচ্ছে গিয়ে এর ভিতরে হচ্ছে গিয়ে দুটো গোল করার আগে কিন্তু দুইটা সুন্দর গোল মিস করছে, তারপরে হচ্ছে গিয়ে তার অসাধারণ নৈপুণ্যে সে দুটো গোল করছে, আরও একটা গোল হচ্ছে তারা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত জিততে পারছে। একটা সময় সেনেগাল হচ্ছে গিয়ে অনেক পিছিয়ে গেছে, তারা হচ্ছে গিয়ে আর ভালো কিছু করতে পারে নাই।
1: সেলিম ভাই, আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করছি প্রথম রাউন্ডে, যে নাম করা যে দলগুলো বা যে দলগুলোকে চ্যাম্পিয়ন হবে বলে মানুষ প্রত্যাশা করে, তাদের অসংখ্য ভক্ত রয়েছে, সেই দলগুলোর মধ্যে কোনো কোনো দল ভালো করছে আবার কোনো কোনো দল খারাপ করছে। আমি আপনাকে একটু স্মরণ করাই, যে ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড তারা কিন্তু স্বীয় খেলায় যথেষ্ট নৈপুণ্যের সাথে এবং মুনশিয়ানার সাথে জয়লাভ করতে সমর্থ হয়েছে। ইংল্যান্ডও সেক্ষেত্রে সফল হয়েছে। কিন্তু আমরা দেখলাম ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, উরুগুয়ে তারা কিন্তু তাদের প্রথম খেলায় থেকে পয়েন্ট খুইয়েছে। বিশেষ করে স্পেন কেভভার্দের মতো দলের সাথে গোলশূন্য ড্র করেছে। নেদারল্যান্ডস কিন্তু দারুণ খেলেছে জাপানের সঙ্গে 2-2 ড্র করে। আমি যেটি বলতে চাচ্ছি যে ভালো দলগুলো যে ভালো কিছু দল যেমন ভালো করছে তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা, এবং যারা খারাপ করছে ভালো দলের মধ্যে তারা সেটাকে কাটিয়ে আবার পূর্ণ ছন্দে ফিরতে পারবে কিনা।
0: আমার কাছে মনে হচ্ছে এখনো সুযোগ আছে। স্পেন যেহেতু অনেক ভালো টিম, ওরা অবশ্যই ভালো করবে, আমার দৃঢ় বিশ্বাস এটা। অন্য অন্য টিমগুলো যেমন হচ্ছে কি উরুগুয়ে হচ্ছে ল্যাটিন আমেরিকার টিম, এরা হচ্ছে কি সবসময় ভালো খেলে, একটা পর্যায় পর্যন্ত যেতে পারে ওরা। জার্মানি অনেক ভালো স্টার্ট করছে আমার বিশ্বাস, এরা হচ্ছে গিয়ে সবাই। হল্যান্ড হচ্ছে গিয়ে ভালো শুরু করছিল কিন্তু শেষ পর্যন্ত ওরা হচ্ছে গিয়ে ধরে রাখতে পারে না। এই টিমগুলি সবাই হচ্ছে গিয়ে অনেক অনেক ব্যালেন্স টিম, অনেক ব্যালেন্স টিম আমার বিশ্বাস। এরা হচ্ছে গিয়ে সবাই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ রয়েছে, যেহেতু খেলা এখনও একটা খেলা হয়েছে, এখনও দুইটা খেলা বাকি আছে। আমার বিশ্বাস সবাই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাবে।
1: এবার আমরা এশিয়ার দলগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি। এশিয়ার ভিতরে আমরা দেখছি প্রথম রাউন্ডে যে খেলাগুলো হয়েছে সে খেলাগুলো কিন্তু এশিয়ার পারফরমেন্স যথেষ্ট ভালো। দক্ষিণ কোরিয়া 2-1 চেক প্রজাতন্ত্রের সাথে জয়লাভ করে, নিউজিল্যান্ড ইরানের সাথে চমৎকার একটি ম্যাচ ছিল, 2-2 ড্র হয়েছে। উরুগুয়ে মতো দলকে, যারা দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, সৌদি আরব তাদেরকে রুখে দিয়ে 1-1 ড্র করেছে। নেদারল্যান্ড জাপানের সাথে অসাধারণ ম্যাচ খেলেছে এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বপূর্ণ ম্যাচে জাপান কিন্তু 2-2 নেদারল্যান্ডসকে কাছ থেকে পয়েন্ট দিতে সক্ষম হয়েছে। তেমনি একটিমাত্র দল ছিল আমাদের ইরাক, যারা নরওয়ের কাছে 4-1 পরাজিত হয়, এবং কাতারও কিন্তু 1-1 সুইজারল্যান্ডের সাথে ড্র করে। এশিয়ার যে দলগুলো খেলছে আমাদের যথেষ্ট সম্ভাবনা আমরা দেখি। বিশেষ করে দক্ষিণ কোরিয়া কিন্তু একবার সেমিফাইনালেও খেলার যোগ্যতা অর্জন করেছিল এই এশিয়ান কান্ট্রিগুলোর ভিতর থেকে। এবারে যে বিশ্বকাপ সেটি এশিয়ান দলগুলোর অবস্থা কি এখনো পর্যন্ত, এবং পরবর্তীতে আপনি কতদূর আশাবাদ ব্যক্ত করেন এই টিমগুলো নিয়ে?
0: যে দলগুলির নাম বললেন তার ভিতরে আমার কাছে মনে হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, এদের অনেক ভালো কিছু করার সুযোগ আছে। যদিও জাপানের একটা হচ্ছে গিয়ে সেদিন ফিচার দেখলাম, ওদের টার্গেট ছিল 2090 ভিতরে ওরা বিশ্বকাপ হচ্ছে গিয়ে নিবে, কিন্তু ওরা নতুন করে হচ্ছে গিয়ে যে ঘোষণা দিয়েছে 2050 ভিতরে ওরা হচ্ছে গিয়ে বিশ্বকাপ জয় করবে। ওরা ফুটবলটারে একাডেমিকভাবে হচ্ছে গিয়ে নিয়ে নিছে শিক্ষা, যার জন্য হচ্ছে গিয়ে ওদের অ্যাম্বিশন যেটা, আমার বিশ্বাস ওরা হচ্ছে গিয়ে তার আগেই ভালো কিছু করবে বিশ্বকাপের, হয়তো বা ট্রফি তারা হচ্ছে গিয়ে নিতে পারবে 50 আগেই।
1: কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ বেতার খুলনার স্টুডিওতে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকে ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, 11 মেক্সিকো সিটিতে শুরু হয়েছে যে বিশ্বকাপটি সেটির শেষ নামবে 19 জুলাই রাত 1টায়। সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ জার্সি, নিউ ইয়র্কে। যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 28 প্রথমার্ধের খেলা শেষ হবে এবং তারপরে চরম উত্তেজনাকর পরবর্তী পর্ব। আপনারা এই বিশ্বকাপের সাথেই থাকুন, বিশ্বকাপ দেখতে থাকুন, আর আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, অনেক ভালো, খোদা হাফেজ।
7: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ, তত্ত্বাবধান মাহমুদ আক্তার, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সভা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশে ড্রাগন ফল আমদানি করতে হত, এখন দেশের কৃষকেরা ড্রাগন ফল উৎপাদন করছেন এবং যা বিদেশী ফলের চেয়েও স্বাদে ভালো। মন্ত্রী জানান, ইতিমধ্যে বাংলাদেশ থেকে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তি উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি, লেবাননকে অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে উভয় পক্ষই আলোচনার সুযোগ পাবে। চূড়ান্ত চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খোলা, ইরান পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন পরিকল্পনা এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনও 60 দিনের বর্ধিত মেয়াদে আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর 4টায় ভ্যাঙ্কুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল 7টায় মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা 1-0 গোলে পানামাকে এবং ইংল্যান্ড 4-2 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন ছায়াছবির গান। সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে প্রথম গানটি শুনবেন অচেনা ছায়াছবি থেকে নেওয়া।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে আমার চ্যালেঞ্জ শীর্ষক ছায়াছবি থেকে। গানটির শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

0: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আপনাদের জন্য আজকের ছায়াছবির গান। সকলে ভালো থাকবেন, সে প্রত্যাশায় শেষ করছি এই আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের গান নিয়ে সাজানো গানের অনুষ্ঠান পাঁচ মিশালি গান। এই আয়োজনের প্রথমে আপনাদের শোনাব দেশের গান, শিল্পী রুনা লায়লা, আর গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের আয়োজনে এবারে আপনাদেরকে শোনাব পল্লীগীতি। গাজী গোলাম মুস্তাফার কণ্ঠে আর গানটির কথা সাজিয়েছেন শিল্পী নিজেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। এবারে আপনাদেরকে শোনাবো এন্ড্রু কিশোরের কণ্ঠে আধুনিক গান। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির।

0: এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল চারটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম, বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে রূঢ় ব্যবহারের শিকার না হয় সেদিকে নজর দিতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত দরবারে এই আহ্বান জানান। জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপরই তার সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা জোরদার করতে গিয়ে সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে সরিয়ে না দেওয়া হয়। প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মনিবর্তিতা এবং চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠানে এসএসএফ এর কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে এসএসএফ এর আধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ইনডোর ফায়ারিং রেঞ্জ ভবনের পাশে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ আবার শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে এই বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এই প্রথম গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে। এ কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে হবে যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। কর্মশালায় বক্তারা গণমাধ্যম সংস্কার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধাবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্বাক্ষরটি ইংরেজি ও ফার্সি ভাষায় ডিজিটালি স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, হোয়াইট হাউসের কর্মকর্তাবৃন্দ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ খবরটি নিশ্চিত করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন এমন একটি ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত হয়েছে। 14 দফা চুক্তিতে যুদ্ধবিরতি আরও 7 দিনের জন্য বর্ধিত হয়েছে। এর ফলে লেবাননকে অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে উভয় পক্ষেই আলোচনার সুযোগ পাবে। চুক্তিতে হরমুজ প্রণালীর পুনরায় খোলা, ইরান পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন পরিকল্পনা এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি 7 দিনের বর্ধিত মেয়াদে আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত 1টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর 4টায় ভ্যানকুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল 7টায় মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা 1-0 গোলে পানামাকে এবং ইংল্যান্ড 4-2 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনলেন।
3: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের শোনাব ছায়াছবির গান। এ আয়োজনে প্রথমে নেওয়া হয়েছে তুমি সুন্দর ছায়াছবি থেকে গান, শিল্পী শাকিলা জাফর ও খালিদ হাসান মিলু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান।
3: এবার শুনবেন অনুতপ্ত ছায়াছবি থেকে শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ আপনারা শুনলেন মগের মুলুক ছায়াছবি থেকে গান, শিল্পী ছিলেন অ্যান্ড্রু কিশোর ও ডলি সায়ন্তিনী। শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4:45। এখন শুনবেন হামদে ইলাহি, শিল্পী সাইদুর রহমান সাইদের লেখায়, শিল্পী নিজেই পরিবেশন করছেন হামদে ইলাহি।

এস কে সাইদুর রহমান সাইদের রচনায় এবং পরিবেশনায় এতক্ষণ হামদে ইলাহি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। তিরমিজি। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সকল কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম। কোনো ব্যক্তির জন্য এটা অনুমতি নয় যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়ে। বুখারি। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। তিরমিজি শরীফ। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময়ও নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সুরা লোকমান আয়াত 18 ও 19। হে মানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতিও হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারে পরিবেশিত হচ্ছে আরও একটি হামদে ইলাহি। শিল্পী মোহাম্মদ শফিউল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করলেন মোহাম্মদ শফিউল ইসলাম, গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ, তারপর পরই বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman has called on the Special Security Forces, SSF, to maintain a balance between ensuring the security of the head of government and preserving his close connection with the people. He said this while speaking at a program marking 40th founding anniversary of the SSF at Shapla Hall of the Prime Minister's office in the capital today. Prime Minister said security arrangements should not create barriers between elected leaders and the citizens they serve. His greatest reliance is on the trust and love of the people. The Premier said the security cordon does not push the Prime Minister away from the people. He noted that modern security challenges have been increasingly complex due to changing socio-economic, political and geopolitical realities as well as rapid technological advancements. In this context, Prime Minister stressed the importance of continuous training, professional excellence and the adoption of modern security strategies. Tariq Rahman presided the force for carrying out its duties efficiently under these circumstances and reiterated the importance of striking a balance between security requirement and democratic accessibility. Highlighting the values expected of the elite security force, he stressed professionalism, discipline, integrity, loyalty and adherence to the chain of command. The first budget session of the 13th Jatiya Sangsad resumed today. The sitting began with the Speaker, retired Major Hafizuddin Ahmed Bikram, in the chair in the afternoon. A general discussion was underway in the Parliament on the proposed budget for the fiscal year 2026-2027 when reports last came in. Information and Broadcasting Minister Johiruddin Shopun has categorically said the government is committed to ensuring freedom of press. The minister was addressing a workshop organized by the Ministry of Information and Broadcasting at a city hotel today to formulate the outline of the National Media Commission. Information and Broadcasting Minister said, for the first time in the country's history, the government has brought together all stakeholders of the media on a single platform. Through this, immense opportunity has been created to ensure press freedom and from an independent national media commission in the country, he added. In his speech, the Information and Broadcasting Minister said, in this reform process, the government will only act as a supporting and cooperative partner on behalf of the state. Information advisor to the Prime Minister, Dr. Zahidur Rahman, delivered the keynote speech while State Minister for Information and Broadcasting, Yasir Khan Choudhury, delivered the address of welcome. In his welcome speech, State Minister said a democratic government has been established in the country after a bloody revolution and struggle. He called upon the government and the media to work together for the advancement of the media. The U.S. and Iran have signed an interim ceasefire agreement aiming to end the war. U.S. President Donald Trump and Iranian President Masoud Pezeshkian signed the memorandum digitally in English and Farsi language. Pakistan's Prime Minister Shehbaz Sharif, the officials of the White House and Iranian Foreign Minister confirmed this today. French President Emmanuel Macron also posted a video of Donald Trump sitting in the agreement between the U.S. and Iran. The 14-point agreement extended a ceasefire by another 60 days to allow the both sides to negotiate a final truce, including in Lebanon. The agreement includes reopening the Strait of Hormuz, a $300 billion plan for the Iran's reconstruction, and the U.S. terminating all types of sanctions on Iran. However, the issue of Iran's nuclear program is still to be negotiated over an extendable 60-day period. FIFA World Cup football and the Czech Republic will take on South Africa in Atlanta, USA at 10 p.m. tonight, while Bosnia-Herzegovina will face Switzerland in Los Angeles at 1 a.m. In addition, the match between Qatar and Canada will begin at 4 a.m. in Vancouver, while Mexico will encounter South Korea at 7 a.m. tomorrow. Finally, weather and forecast. Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusts squarely in at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Mamsingo, Faridpur, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River boats in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি নুজহাত টুম্পা। চলতি অর্থ বছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা 2025 সালের জুলাই থেকে 2026 সালের 16 জুন পর্যন্ত 34.4 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 18.3% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের 16 জুন পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 34.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা 2024-25 অর্থ বছরের একই সময় ছিল 29.14 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে 2026 সালের 16 জুন একই দিনের প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 10.50 কোটি মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন। চলতি জুন মাসের 16 দিনে মোট রেমিটেন্স এসেছে 172.90 কোটি মার্কিন ডলার। লুক্সেমবার্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ঐকমত্য হয়েছে। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ইআইবি। লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সক্ষমতা বাড়াতে ইআইবির বিদ্যমান ঋণ পুনর্বিন্যাসের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস। এতদিন ভ্যাট বাদে স্বর্ণের দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,22,491 টাকা। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,91,056 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। হার্ড কপি বা কাগজ আকারে দাখিল করা সব ভ্যাট রিটার্ন ই ভ্যাট সিস্টেমে এন্ট্রি সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র এ তথ্য জানায়। এনবিআর জানায় করদাতাদের দাখিল করা পূর্ববর্তী সব হার্ড কপি মাসিক রিটার্ন ই ভ্যাট সিস্টেমে সংরক্ষণের লক্ষ্যে হার্ড কপি রিটার্ন এন্ট্রি নামে একটি নতুন সাব মডিউল চালু করা হয়েছে। এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য গত 5ই জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 396টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 176টির, কমেছে 185টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 39 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,661 পয়েন্টে। আজ ডিএসই 1,197 কোটি 21 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,211 কোটি 29 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। ইউরো বিক্রয় 143.48 টাকা, ক্রয় 140.82 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.82 টাকা, ক্রয় 162.73 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা। দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.11 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 403.60 টাকা, ক্রয় 396.06 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.30 টাকা, ক্রয় 94.50 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.29 টাকা, ক্রয় 29.70 টাকা। এবং থাই বাত বিক্রয় 3.80 টাকা, ক্রয় 3.73 টাকা। বাণিজ্য সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সোহানা সিরাজ।

0: 52 বছর পর বিশ্বকাপে ফেরা একটা দল ডিয়ার কঙ্গোর কথা বলছি, এবং সেই দলের বিপক্ষেই ড্র করেছে CR7 এর পর্তুগাল। এটা কি আপসেট? আমি জানি না এটাকে আপনারা আপসেট বলতে চাইবেন কিনা, সেই উত্তরটাই জানার চেষ্টা করবো আমাদের আজকের বিশ্বকাপ দামামাই। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কে ঘিরে বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজন বিশ্বকাপ দামামাই। আজকের পর্বে আমি সোহানা সিরাজ রয়েছি আপনাদের সঙ্গে, একই সাথে আপনারা আমাদেরকে দেখতে ও শুনতেও কিন্তু পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে, রয়েছি ফেসবুক পেজ থেকেও লাইভে, তাছাড়াও আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকে লাইভে। এর বাইরে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, শুনতে পাচ্ছেন FM 104 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকা 90 মেগাহার্টজে আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমার সঙ্গে দুজন অতিথি কিন্তু আজকেও রয়েছেন, একটুখানি পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম ভাই, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: বেশ ভালো। এই আয়োজনে আপনার সাথে আজকে আমার সেকেন্ড এপিসোড, আপনি অবশ্য এর বাইরেও ছিলেন, অনেক আলোচনা আপনার কাছ থেকে দর্শক এবং শ্রোতারা উপভোগ করেছে, অ্যান্ড ওয়েলকাম এগেইন।
1: থ্যাংক ইউ।
0: এবং সেই সাথে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন স্পোর্টস এনথুজিয়াস্ট সালাউদ্দিন সাহেব, ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: অনেকগুলো ম্যাচ কিন্তু হয়ে গেছে প্রিয় দর্শক এবং শ্রোতা, তার মধ্যে সবার মনে হয় একটা ম্যাচ ঘিরে বা দুটো ম্যাচ ঘুরে বেশি আকর্ষণ রয়েছে, যে দুটো ম্যাচ নিয়ে আজকে আপনারা কথা শুনতে চান। আমার ব্যক্তিগতভাবে তাই মনে হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ওই যে বললাম CR7 এর পর্তুগালের ম্যাচ, অন্যটি কিন্তু ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। তবে আমরা একটু শুরু করতে চাই CR7 এর সেই ম্যাচটা দিয়ে। একটু আসলাম ভাইয়ের কাছে শুরুতে যদি যাই, যে 6 মিনিটের মাথায় গোল করল পর্তুগাল, কিন্তু তারপরেও কেন পুরো ম্যাচে তারা আর সেভাবে এগোতে পারল না, কেন ড্র করে ম্যাচটা শেষ করতে হলো, ঘাটতি কোথায় ছিল?
1: ঘাটতি ছিল স্ট্রাইকিং জোনে, যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল CR7 এ, আমার মনে হয় টোটালি সে ফেল করেছে।
0: ওকে,
1: হ্যাঁ, শুধু ওইটা না, তাদের খেলার ভিতর কেমন মনে হয়েছে যে গা ছাড়া একটা ভাব। আর এবার বিশ্বকাপটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো সম্পূর্ণ গতির উপর খেলা হচ্ছে, ফুল অফ স্পিড এর উপর, যার জন্য আপনি দেখবেন যে অন্যান্য বিশ্বকাপের যে দৃষ্টিনন্দন যে খেলাটা ছিল সেটা টোটালি উবে গেছে আমি বলবো, কারণ এই গতির সঙ্গে স্কিল ওইভাবে মিস করতে পারছে না। বিদায় CR7 কিছুটা হলেও সে ধরা খেয়েছে।
0: ওকে, যদিও কিছু কিছু ম্যাচে কিন্তু যতটা আমরা যে দলগুলোর কাছ থেকে পারফরমেন্স আসা যেমনটা করেছি তার তুলনায় তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে, এবং আমি বলবো সেক্ষেত্রে একটা বড় চমক আমরা যেগুলো এক্সপেক্ট করিনি যে ম্যাচগুলোতে, সেই ম্যাচগুলোতে কিন্তু সেই দলগুলোর রকম চমক দেখিয়েই ম্যাচ শেষ করতে পেরেছে। যাবো সে কথায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, CR7 কে নিয়ে যখন কথা হয় আপনাদের জন্য আজকের কুইজটাও একটু জানিয়ে দিতে চাই। আজকের কুইজটা হচ্ছে CR7 তথা রোনালদোর এবার কততম বিশ্বকাপ, ভীষণ সহজ প্রশ্ন, উত্তরটা লিখতে থাকুন কমেন্ট সেকশনে, কল নিচ্ছি। হ্যালো,
3: আসসালামু আলাইকুম আপু, কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
0: ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, কেমন আছেন?
3: খুবই ভালো আছি, বিশ্বকাপ তো আমার সাথেই আছে, নিয়মিত আপনাদের সাথে আছি। আমার আপনাদের কাছে ছোট্ট করে একটি প্রশ্ন, গতকাল পর্তুগালের খেলা আমরা দেখেছি কঙ্গোর সাথে, তো সেখানে আমরা নর্মালি ভালো যে প্লেয়ার গুলো তাদের থেকে আমাদের আলাদা একটা নজর থাকে, যেমন মেসি, রোনালদো, তো CR7 থাকতো রোনালদো প্রথম আসছে প্রায় 45 মিনিটে মাত্র 3 বার বল পেয়েছে, এই ক্ষেত্রে সমন্বয়হীনতা, এটি কেন হলো এত ভালো একটি দলের আর সে বলও করতে পারলো না, কি কারণ ছিল এর পেছনে, এটা তাকে নিয়ে একটু আলোচনা শুনতে।
0: থ্যাংক ইউ কল করার জন্য মামুন ভাই, ভালো থাকবেন। মামুন ভাই আমাদের নিয়মিত কলার, তবে সেই প্রসঙ্গটা নিয়ে যেটা আসলে আসলাম ভাইয়ের কাছে তিনি জানতে চেয়েছেন, আমরা শো এর আগে একটুখানি কথা বলছিলাম, যদি সেই কথাগুলো আমরা আরেকবার শুনি আপনার থেকে।
1: CR7 ও ওনার বয়স হয়েছে, আর ফুটবল ইজ এ গেম অফ ইয়ুথ, এই একটা কারণে সে ওই ওর দলের সঙ্গে সে কপ আপ করতে পারছে না।
0: ওকে,
1: আপনি দেখেছেন অনেক সময় পর্তুগাল তার নিজের খেলা খেলেই যাচ্ছে কিন্তু CR7 কে খুঁজে পাওয়া যাচ্ছে না, পার্টিকুলার একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে। উইচ ওয়াজ ভেরি রং, কারণ একজন স্ট্রাইকার সারাক্ষণ ছুটে বেড়াবে, সে কখন একটা বল পাবে, একটাই গোল করবে, দ্যাট ইজ নট ফুটবল। সো টোটাল টিমটা ওর উপর ফোকাস করেছিল কিন্তু সে ফেল করেছে টোটালি, যার জন্য তার সতীর্থ খেলোয়াড়গুলো তাকে টিম নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
0: ওকে, আমি একটু সাহেব ভাইয়ের কাছে জানতে চাই যে এই জায়গাটাতে কিছু যুক্ত করতে চান কিনা, কেন আসলে রোনালদোর কাছে বল এত কম গেল, যে প্রশ্নটি মামুন করছিলেন।
2: রোনালদো যেভাবে খেলেন ক্লাসিক্যাল স্ট্রাইকের পজিশনে খেলেন, যেটা আমাদের আসলাম ভাই খেলতেন এক সময়, যে মুহূর্তে একজন ক্লাসিক্যাল স্ট্রাইকারের গতি কমে যাবে, তার রিফ্লেক্স কমে যাবে, তখন আসলে তাকে পাস দিয়ে অনেক গোল হবে। রোনাল্ডো প্রচন্ড ট্যালেন্টের একজন প্লেয়ার, কোন সন্দেহ নাই। বাট আসলাম ভাই যেটা বললেন, অনেক বয়স 41, উনি প্রবলি বেস্ট 41 ইয়ার ওল্ড প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। বাট এটা আসলে ইউথের খেলা। এখানে আসলে যেটা বলছেন যে আসলে বাকি টিম যারা, তারা রোনাল্ডোকে ঘিরে খেলে, কিন্তু যে স্পিড, যে রিফ্লেক্স আশা করা যায়, যে কানেকশন আশা করা যায়, সেটা এই মুহূর্তে হচ্ছে না ওদের সাথে। আমরা আশা করবো যে হয়তো পরের ম্যাচগুলোতে ওই কানেকশনটা আরো ভালো হবে, হয়তো আমরা শিকল পাবো তার কাছ থেকে, সবাই আশা করছে এটা। আসলে
0: পুরোটাই আমি একমত। একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, আমি জানি না আসলাম ভাই এগ্রি করবেন নাকি ডিসএগ্রি করবেন আমার সাথে। ইউথের খেলা, কিন্তু মেসির দিকে তাকালে তো সেটা বোঝা যাচ্ছে না। 39 বছর বয়সে মেসি এসে হ্যাট্রিক করছে, তো সেখানে রোনালদো কেন এতটা পিছিয়ে? কিছুটা পিছিয়ে থাকতে পারে তার খেলার ধরন, আর মেসির খেলার ধরন কখনোই এক নয়। সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও শুধু বয়সের ভারে বা সেই জড়তার জায়গাটাতে রোনালদো এতটা পিছিয়ে যদি থাকবেন, তাহলে কেন এই বিশ্বকাপ পর্যন্ত রোনালদোকে আমরা দেখছি?
2: আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, রোনালদো পর্তুগাল টিমের একই সাথে স্ট্রেংথ, একই সাথে উইকনেস। যেখানে কি আসলে তাকে ঘিরে টিম সাজানো হয়, তাকে ঘিরে টিম খেলে, তার ওই স্পিরিট নিয়ে খেলতে চায়, তার হাতে একটা বিশ্বকাপ দেখতে চায় পুরো টিম। বাট আমার যেটা মনে হয় যে আসলে আমি যদি টিম দেখি কাগজে কলমে, আমি বলবো সবচেয়ে স্ট্রং টিম পর্তুগাল। আমি ফ্রান্সের সাপোর্টার, বাট আমি ফ্রান্সের থেকে পর্তুগালের টিমকে কাগজে কলমে অনেক স্ট্রং মনে করছি। কিন্তু গতকাল খেলা দেখে যেটা মনে হচ্ছে, আসলে আমি ফ্রান্সের খেলার যদি উদাহরণ টানি, প্রথমার্ধে ফ্রান্সও অনেক অবচলে খেলেছে
0: ভীষণ রকম,
2: দ্বিতীয়ার্ধে এসে তারা ঠিক গুছিয়ে নিয়েছে। আমরা যেটা আশা করেছিলাম পর্তুগালের কাছ থেকে, কঙ্গো আসলে তারা যেভাবে করে খেলেছে, তাদের একটা প্রপার একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে। যদি একটু ভিতরে গিয়ে বলি, পর্তুগালের যে এখন যে কোচ, এই ভদ্রলোক এই মতো মনে করতে পারছি না, এই ভদ্রলোক তার বেস্ট টিম নিয়ে গিয়েছিলেন 18 ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের সাথে, তেমন কিছু করতে পারেননি। সো আমার কেন যেন মনে হচ্ছে হয়তো এই ভদ্রলোকের ট্যাকটিক্যাল কোন ফিলোসফিতে আমার ধারণা কোন চেঞ্জ আসতে হবে।
0: তো আসলেই প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা শুনছেন, তাদের কি মনে হয় যে আসলে কি সেখানে দলগত নিষ্প্রভতার কারণেও পর্তুগালের এই দৈন্যচিত্র আমরা দেখলাম, নাকি শুধুমাত্র CR7-এর উপরে দায়টা চাপিয়ে আমরা সেখানে রেহাই পেতে চাই জানি না। তবে এই মুহূর্তে আবারও একটুখানি আসলাম ভাইয়ের কাছে যেতে চাই, যে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচটা আমরা আসলে দেখছিলাম, সেখানে ভীষণ টানটান উত্তেজনার একটা ম্যাচ আমি যদি এক বাক্যে বলতে চাই, কারণ এইরকম ভাবে গোল দেওয়া, গোল শোধ করা আমরা প্রিভিয়াস ম্যাচগুলোতে কিন্তু এরকম ভাবে দেখতে পাইনি। তো সেই রকম একটা ম্যাচে ক্রোয়েশিয়া, শুরুর হাফের কথাই আমি বলছি যে গোল দেওয়া, গোল শোধ করা, সেই ম্যাচে সেকেন্ড হাফে গিয়ে ক্রোয়েশিয়াকে খুঁজেই পাওয়া গেল না। কেন
4: না, ইংলিশ ফুটবলটাই অন্যরকম একটা ধাঁচে ওরা ফুটবল খেলে, হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান। এবং আপনি দেখবেন যে সারা বিশ্বের প্লেয়ার ওখানে, বড় বড় খ্যাতিমান প্লেয়ার সব খেলছে ওখানে, সবাইকে ওরা চিনে। এবং ওদের স্ট্র্যাটেজি ওই ওইটা, আমাকে গতির উপর খেলতে হবে, সেটাই তারা খেলে বেরিয়ে গেছে।
0: আচ্ছা, ভেরি ফাইন। আমি একটু শাহেদ ভাইয়ের কাছে যেতে চাই, যে গত আসরেও বলি বা ওভারঅল চিন্তা করি, ইংল্যান্ডের যখনই দলের হয়ে খেলা থাকে, দেশের হয়ে খেলা থাকে, বারবার বলা হয় যে কেইন নির্ভর আসলে একটা ইংল্যান্ড দল। বাট এই বিশ্বকাপে কেইন জোড়া গোল করেছেন ঠিকই, কিন্তু তাও এই খেলাটা দেখে শুধু কেইন নির্ভর ইংল্যান্ডকে আর বলার সুযোগ আছে কিনা আপনার কাছে উত্তর নিব, তার আগে একটু ফোন কল নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? থ্যাংক ইউ কল করার জন্য ভাইয়া, বলুন প্রশ্নটি শুনছি।
5: আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে যে এই ধরনের একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ জানি।
0: থ্যাংক ইউ।
5: আর আমার জানার ইচ্ছা যে এবার তো যে বিশ্বকাপ হচ্ছে, তো অঘটনের শিকারে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল আর সেমি ফাইনালের মধ্যে কাদের দেখতে পারে এটা একটু জানালে খুশি হতাম। আরেকটা বিষয় জানার ইচ্ছা, আমাদের যারা উপস্থাপক ইনার একজন
0: সমর্থক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কোন দলের সমর্থক এটা জানতে গেলে বিশ্বকাপ দেওয়া আমার লাস্ট এপিসোড পর্যন্ত ওয়েট করতে হবে আপনাকে, আজকেই বলে দেওয়া যাবে না। একদমই বলতে চাই না আজকের দিনে। আমি একটু সাধ্যার কাছে যেতে চাই যে ইংল্যান্ডকে আসলেই এই ম্যাচ দেখার পরে আর কেইন নির্ভর ইংল্যান্ড দেখে মনে হচ্ছে কিনা।
2: আমি আসলে যদি খুব ডিরেক্টলি বলি, আমার কখনোই মনে হয় না ইংল্যান্ড
0: কেইন নির্ভর।
2: যেভাবে করে যদি বলি হয়তো অনেক আর্জেন্টিনা ফ্যানরা হয়তো এগ্রি করবে না, আর্জেন্টিনা যেভাবে মেসি নির্ভর, যেটা আজকের দিনে অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে এসে আমার ধরনের নির্ভরতা কিছু কমেছে, কিন্তু মেসির যে ট্যালেন্ট এটা আসলে মানে এটা সবকিছু ছাপিয়ে উঠে এসছে।
0: ব্রাজিলও একসময় আসলে নেইমার নির্ভরতার কারণেই কিন্তু এগোতে পারেনি।
2: একদম ঠিক। ইংল্যান্ডের ক্ষেত্রে আসলে এই টিমের যেটা আমি ওদের যে কোচ আছে থমাস টুকেল, কৌশলী একজন কোচ, সে জানে তা আসলে তার টিমকে কিভাবে সাজাতে হবে। হিস্ট্রিতে যেটা দেখেছি তাদের টিম যতটা স্ট্রং তার থেকে মিডিয়া তাদেরকে স্ট্রং বানিয়ে দেয়। তাদের টিম যদি 80 হয় ওদের টিমকে সবাই বলে ভাই 90, 95, 100 এই ওয়ার্ল্ড কাপ জিতে
0: অনেক বেশি হাইলাইট করা হয়।
2: ইংল্যান্ডের এই মুহূর্তে টিম যদি খুব ভালোভাবে খেলে ওরা খুব বেশি হলে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। বাট যদি ফর্মে এসে সব ক্লিক করে একসাথে, ফুটবল কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে খেলা না, এটা আসলে একটা টিম ওয়ার্ক। টিম যখন ট্যালেন্টেড হয়, টিম যদি একসাথে ক্লিক করে এবং টিমের মধ্যে বোঝাপড়াটা যদি একসাথে কাজ করে, তখন আসলে অনেক কিছু হতে পারে। যেভাবে করে আমি যদি 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কথা বলি, অনেক সুপারস্টার ছিল না মডরিচ ছাড়া, বাট তারপরও ওই টিমের বোঝাপড়াটা আসলে এত ভালোভাবে কাজ করেছে। এটা ইংল্যান্ড টিমের গতকালে খেলা দেখে যেটা মনে হয়েছে, টিম অনেক আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, গতি আছে, আসলাম ভাই যেটা বললেন, এবং রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগে যে বোঝাপড়াটা, যে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো,
0: কোঅর্ডিনেশনটা ভালো রয়েছে তাদের টিমের। এক্স্যাক্টলি। এবং সেই জায়গায় আমাদেরকে যে কলার কল করেছিলেন জানতে চাচ্ছিলেন সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল আমরা কাদেরকে দেখছি। আপনি ইংল্যান্ডকে অলরেডি সেখানে পাঠিয়ে দিয়েছেন।
2: না পাঠাইনি, আমি বলেছি খুব ভালো খেললে,
0: খুব ভালো খেললে
2: সেমিফাইনাল যেতে পারে।
0: ওকে ঠিক আছে, এর বাইরে আপনাকে যদি বলি অ্যাটলিস্ট দুটো টিমের নাম বলতে, সেখানে কাদেরকে দেখছেন?
2: দুটো টিম নাম বললে আমি ফ্রান্স আর্জেন্টিনা দুজন নাম বলবো।
0: আসলাম ভাই,
4: আর্জেন্টিনা থাকবে,
0: সাথে কি ব্রাজিল?
4: ব্রাজিল
0: সমর্থকদেরকে এভাবে
4: ফার্স্ট রাউন্ড দেখতে হবে, তারপরে
0: আমি অবশ্য ব্রাজিলকে ফাইনালে পাঠিয়ে দিয়েছি, কলটি নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমি আবুল কাসেম, বিশ্বকাপ ডাকনামা অনুষ্ঠানের সাথে নিয়মিত আছি।
0: থ্যাংক ইউ।
6: জি, যে ইত্যাদি এই বিশ্বকাপেও না থাকায় বিশ্বকাপ তো কিছুটা রং হারিয়েছে।
0: আচ্ছা,
6: তো আমার প্রশ্ন আর একটা বিশেষ প্রশ্ন, যে বিশ্বকাপে এই বছরে কি বেশি ড্র হচ্ছে নাকি এর আগে বিশ্বকাপে এত বেশি ড্র হয়েছে প্রথম রাউন্ডে?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কল করবার জন্য। আমরা এই কলের উত্তর জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা সাথেই থাকুন।
7: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
8: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
7: তাই নাকি?
8: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
7: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
8: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
7: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
8: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
7: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
8: বসুন্ধরা কিংস। বং টু বিট।
0: প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আবারও বিরতির পর স্বাগত জানাই বিশ্বকাপ দামামায়। এবং আমাদের এই দামামা বাঁচতেই আছে, এটা পুরোপুরি শেষ দিন পর্যন্ত কিন্তু চলবে। বিশ্বকাপ মানে আসলে প্রত্যেকটা দিন নতুন করে উত্তেজনা, এবং প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু মোমেন্টস তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিছু ম্যাচ আসলে একটু ফ্যাকাশে হয়ে যায়, বাট ওটাতেও দেখা যায় কিছু না কিছু ঘটনা থাকে, মনের মধ্যে দাগ কাটে। হ্যাঁ, আমি অবশ্য বলছিলাম যে ফাইনালে একটা দলকে আমি পাঠিয়ে দিয়েছি, সেটা হলো ব্রাজিল। সময় স্বল্পতার কারণে, বিরতির কারণে আমি আরেকটা দলের নাম বলতে পারিনি, এখন বলে দিচ্ছি। আরেকটি দল হচ্ছে আর্জেন্টিনা। কেউ নিশ্চয়ই হতাশ হননি, কারণ এই দুটো দলের যদি ম্যাচ দেখা যায় তাও কিনা ফাইনাল, সেটা আসলে সম্ভব কিনা, ইকুয়েশনটা একটু মিলিয়ে আমাকে জানান কমেন্ট সেকশনে। কিছু কমেন্টস একটু পড়ব, তারপর আমরা আবারও সেই ফোন কলের উত্তর খুঁজতে ইতালিকে নিয়ে কথা বলতে আলোচকদের কাছে যাব। আমরা একটু দেখতে পাচ্ছি মামুন রয়েছেন সিআর সেভেন এর ষষ্ঠ আসনে, তিনি উত্তর দিয়ে দিয়েছেন কুইজের। আর সবুজ মাহমুদ বলছেন সাথে আছেন। মেহেদী হাসান মামুন আরো বলছেন, বয়সের দোহাই দিয়ে কি রোনালদো পার পেতে পারে? তবে কেন মেসি এত চমৎকার নৈপুণ্যের খেলা দেখাতে সক্ষম? যৌক্তিক প্রশ্ন। ক্রোয়েশিয়া গত বিশ্বকাপে সবার মন কেড়েছিল নৈপুণ্যের খেলা দেখিয়ে, এই বিশ্বকাপের প্রথম ম্যাচে তুলনামূলক খারাপ করার কারণ কি? আচ্ছা সোহানাপু, নিশ্চিত ব্রাজিল একদম না। আমি একদিন ব্রাজিল, একদিন আর্জেন্টিনা, একদিন উরুগুয়ে, একদিন পর্তুগাল এবং আরেকদিন অফকোর্স ফ্রান্স, অনেকগুলো দলের সমর্থক আমি ক্ষেত্র বিশেষে। এবং সেই সাথে সেলেসাওরা তো কুরাসাওয়ের আগেই বাদ পড়বে, এভাবে বলতে আছে, দেখতে হবে, অনেকগুলো ম্যাচ কিন্তু এখনো সামনে রয়েছে। সেই সাথে ওকে, আর সেই সাথে তিনি বলছেন যে মেহেদী হাসান মামুন, হ্যাঁ উনি খুঁজছেন যে আমরা কে কোন দলের সমর্থক। তিনি বলছেন আমি ব্রাজিল, শাহেদ ভাই ফ্রান্স এবং আসলাম ভাই আর্জেন্টিনা। তিনি পুরোপুরি প্রেডিক্ট করে বসে আছেন। আচ্ছা সেই সাথে শান্ত রয়েছেন, মেসি আবারও হ্যাট্রিক করবে এই আসরে? আই ডোন্ট নো তিনি আসলে করবেন কিনা, যাই হোক সেই উত্তরে যাব। তবে ইতালিকে নিয়ে যেহেতু একটু জানতে চাচ্ছিলেন একজন দর্শক, একটু ছোট্ট করে সেই প্রসঙ্গটা নিয়ে যদি একটু আসলাম ভাইয়ের কাছ থেকে শুনি, যে ইতালিকে ছাড়া বিশ্বকাপের রং তিনি যেমন বলছেন কিছুটা তো হারিয়েছে,
1: কিছুটা কিছুটা মিলান হয়েছে আমি মনে করি। শুধু তাই না, ইতালির মতো দল কোয়ালিফাই করতে পারবে না, এটা একটা অবাক কাণ্ড। এবং দ্যাট ইজ হট ফুটবল, ইউ নো, ফুটবলে যে কোনো সময় যে কোনো দিকে ঘুরতে পারে। তারপরেও বলবো যে ইতালি অবশ্যই কোয়ালিফাই করা উচিত ছিল এবং আমরা খুব হতাশ হয়েছি তাদের বাদ পড়ার জন্য।
0: ওয়েল, আমরা একটুখানি নেক্সট যে ম্যাচটা হয়েছে আমাদের ঘানা এবং পানামার ম্যাচ, সেখানে 1-0 আমরা একটা ফলাফল দেখতে পেয়েছি। ঘানা 1 গোল করেছে এবং পানামা 0। তাও ঘানা আসলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা নিয়ে আমি একটু লক্ষ্য করছিলাম, একটা পরিবর্তন করেছে, তারা গোলকিপার চেঞ্জ করেছে। গোলকিপার চেঞ্জ করবার পরে তারা গোল করেছে এবং আর কোনো গোল হতে দেয়নি। সো এটা একটা পজিটিভ হয়তো বা কোনো না কোনো জায়গায় তাদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। বাট এই 1-0 শেষ করা, যেখানে ঘানার জন্য পানামার তুলনায় অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী, তারা পঞ্চমবার খেলছে, পানামা সবে দ্বিতীয়বার খেলছে, স্কোর লাইনটা ঠিকঠাক হলো কিনা, নাকি আর একটু বেটার কিছু হতে পারত, কেমন লাগলো ম্যাচটা দেখে?
2: র্যাঙ্কিং এ পানামা অনেক এগিয়ে, ঘানা পিছিয়ে। ওই হিসেবে চিন্তা করলে এটা ছোটখাটো টাপসেট চিন্তা করা যায়, যেখানে পানামার যেটা উচিত ছিল। পানামা অবশ্যই ছোট একটা দেশ, বাট এরা কিন্তু তারা আমেরিকার সাথে নিয়মিত খেলে এবং অনেক বেশি সময় তারা হারায়। সো এটা যথেষ্ট শক্তিশালী একটা দল
0: এবং র্যাঙ্কিং এর জায়গা থেকে তো
2: সম্ভবত 32 বা এরকম একটা দল ঘানা তুলনভাবে এটা। বাট আপনি যেটা বলছেন 5 বিশ্বকাপ, 2 বিশ্বকাপ, ওটা একটা ফ্যাক্টর,
0: কারণ বিশ্বকাপের অভিজ্ঞতা ডাজ ম্যাটার,
2: হ্যাঁ অবশ্যই একটা বড় ফ্যাক্টর। কিন্তু ম্যাচে 95 সম্ভবত গোল হয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন, এখানে আসলে আমার ধারণা ওই প্রথম ম্যাচে অনেক রকম নার্ভাসনেস কাজ করে, এটা আমার ধারণা পানামার ক্ষেত্রে কাজ করেছে। কিন্তু পানামার কিন্তু একটা বড় সাপোর্ট আছে মাটিতে, ওখানে গিয়ে হয়তো এত ভক্তদের মাঝে গিয়ে আসলে হয়তো শেষ মুহূর্ত পুরোপুরি পারফরমেন্স যেটা দেখানোর কথা ওটা দেখাতে পারিনি, তো রেজাল্ট আসেনি আর কি।
0: ওকে, একটা প্রশ্ন নিতে চাই, আমাদের কলার আছেন, হ্যালো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আপনার এই প্রশ্নের উত্তরেই এখন আসছিলাম, সাথেই থাকুন। ঠিক এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরে আমি আসতে চাচ্ছিলাম, এই যে বললেন যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে গোল, না হলে আমরা আরো একটা ড্র ম্যাচ দেখতাম, রাইট? সো আসলাম ভাই যুক্ত করতে চান কিনা আমিও একটুখানি বলতেই চাই, কারণ মাত্র আসর শুরু হয়েছে। একটা জায়গাটাতে আমরা এই 68 পর রেকর্ড দেখলাম যে একই দিনে 4 ড্র। এখন পর্যন্ত বলতে গেলে শুরুর দিকে ওই ফেজ কম্পারিজন যদি আমি দেখি, তাহলে অফকোর্স এই বিশ্বকাপে অনেক ড্র হচ্ছে, এখনই এটা বলা যায় কিনা যে এই বিশ্বকাপে সব থেকে বেশি ড্র হবে?
1: না, নট লাইক দ্যাট। ফুটবল ম্যাচের তো গোলের খেলা, টোটালি গোলের খেলা, যে দল গোল করবে সেই এগিয়ে যাবে। পাশাপাশি বলবো এই কম্পিটিটিভ মুভ এবং কে কোয়ালিফাই করবে সেটা তাদের মাথায় নিয়েই ফুটবল খেলতে হচ্ছে। এখানে অবশ্যই স্ট্রাইকিং জোনে যেমন তারা ফাম্বেল করবে এবং সব দিকে তারা একটা তটস্থ অবস্থায় থাকবে,
0: ডেফিনেটলি।
1: এর ভিতরে যে দলটা কনফিডেন্টলি খেলবে দে উইল গেট দ্য চান্স।
0: আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, আমাদের যে আরো ম্যাচ রয়েছে কলম্বিয়া এবং উজবেকিস্তানের, সেখানটাতে আসলে উজবেকিস্তান প্রথমবার মাত্র কিন্তু খেলতে এসেছে প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে জানাই। বাট সেখানেও কলম্বিয়া কিন্তু নিজেদের জয়টা তুলেছে, 3 গোল তারা করেছে এবং 1টা গোল করতে পেরেছে উজবেকিস্তান। এবং অন্যদিকে আমরা এখন একটু আপকামিং ম্যাচের দিকে চলে যেতে চাই, চেকিয়া এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা রয়েছে সেখানে যাই, যে দুটো দলই কিন্তু প্রথম ম্যাচ হেরে এসেছে। তো এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই খেলার জন্য একটা বেশ জায়গা ক্রিয়েট করবে। বাট সেখানে তারা আসলে ওই 4-3-3 ফরমেশনে যাবে নাকি সেখানে একটু ডিফেন্ডিং কোন ফরমেশনে খেলতে পারে?
1: এবারের বিশ্বকাপে এটা দারুণ আপনি কথা বলেছেন যে ফরমেশন, আমি ওইভাবে কোন টিমের মানে ওই ফরমেশনে খেলতে হবে এটার মানে কেউ বলে আসতে পারছে না এবং প্র্যাকটিক্যালি সেটা দেখাও যাচ্ছে না। অ্যাটাক যেখানে হচ্ছে পুরো টিম একদিকে অ্যাটাকে যাচ্ছে এবং ডিফেন্সিভ জোনের, এবং এই বিশ্বকাপটা আমার মনে হচ্ছে ইট ইজ স্কিলের থেকে মোর দ্যান স্পিড, স্পিডের উপর খেলা হচ্ছে পুরোটা।
0: ওকে, সেক্ষেত্রে আপনার কাছে একটু যেতে চাই শাহেদ ভাই, যে এখন এই মোমেন্টে এসে যেহেতু দুটো দলে আসলে হেরে গেছে, চেকিয়াকে আমরা দেখেছিলাম বলের নিয়ন্ত্রণ যথেষ্ট রেখেছিল, অনেক সুযোগ তৈরি করতে চেষ্টা করছিল কিন্তু জয় পায়নি, আজকে কি তারা আসলে শুরু থেকে দুটো দলই মানে অল আউট পারফর্ম করবার চেষ্টা করবে কিনা?
2: যেহেতু দুটো দলই প্রথম ম্যাচে হেরেছে, আজকে ওদের জন্য এটা মাস্ট উইন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। চেকিয়া যেটা মনে করবে, সাউথ আফ্রিকা যেহেতু দুটো রেড কার্ড পেয়ে ওদের দুজন কি প্লেয়ার হারিয়েছে, এটা হয়তো ওদের সুযোগ কিভাবে করে এই দুর্বলতা কাজে লাগিয়ে জেতা। ওরা প্রথম ম্যাচে একটু যেটা অনেকে বলছে যে হয়তো ওয়েদার কারণে একটু ফ্যাটিক ছিল, আজকে ওই ফ্যাটিকটা কাটিয়ে উঠবে আশা করছি, নার্ভাসনেস কাটিয়ে উঠবে এবং আমার ধারণা আজকে ওরা অনেক অ্যাগ্রেসিভ খেলবে। আমি জানি না ওদের ওই স্ট্রাইকিং পাওয়ার আছে কিনা, যেটা গতি আছে, শারীরিক কিছু কি বলে অ্যাডভান্টেজও আছে ওদের, ফিজিক্যাল অ্যাডভান্টেজ বলি আমরা, গোল দেওয়ার মতো যথেষ্ট স্কিল আছে কিনা জেতার মতো এইটা। কারণ ড্র হওয়ার একটা বড় কারণ হচ্ছে আসলে কেউ যখন একটা টান তৈরি হয়েছে আজকাল পার্কিং দ্য বাস বলে, আমি একটা গোল করে আল পার্ক দ্য বাস, মানে সবাই দাঁড়িয়ে যাবো সামনে দেখি কি গোল করতে পারে কিনা,
0: ওটাকেই আমরা
2: এখন পার্কিং দ্য বাস হয়ে যদি কেউ খেলে সবসময়। কিন্তু আসলাম ভাই হয়তো মনে আছে আর্জেন্টিনা ভার্সেস ইরানের যে খেলাটাতে শেষ মুহূর্তে মেসি গোল করেছে, ওরকম একটা 14 ওয়ার্ল্ড কাপে যদি ভুল না হয় আমার, ওরকম একটা সিচুয়েশনে ইরান যথেষ্ট স্ট্রং দল না এবং আর্জেন্টিনা যথেষ্ট স্ট্রং, মানে ওয়ান অফ দ্য ফেভারিট ছিল ওই সময়, 80-something মিনিটে গিয়ে গোল হয়েছে। আসলে ডিফেন্স যদি খেলে ডিফেন্স ভাঙা ডিফিকাল্ট হয়েছে একটা, এখন একটা দল যদি আসে যে ভাই আমি ড্র করবো একটা পয়েন্ট নেব, এভাবে 3 পয়েন্ট যদি পাই, কারণ এবার বিশ্বকাপে 3 পয়েন্ট পেয়ে অনেক দল পরবর্তী রাউন্ডে যাবে, তারা এখন মনে করতেই পারে ভাই আমি 3টা পয়েন্ট যদি নিতে পারি তাহলে আমার জন্য পসিবল যে আমি পরের রাউন্ডে চলে যাবো,
0: সুযোগটা আমার এগিয়ে।
2: এক্স্যাক্টলি, সো তারা ওভার করে খেলবে। সাউথ আফ্রিকা হয়তো ওটে মানে মাথায় রেখে খেলবে যে ভাই আজকে আমি ড্র করি, নেক্সট ম্যাচ পরে দেখবো আবার, ওরা অবশ্যই রক্ষণাত্মক ভাবে খেলবে।
0: আজকে কিন্তু আরো বেশ কিছু ম্যাচ রয়েছে, সুইজারল্যান্ড এবং বসনিয়ার মধ্যকার একটি ম্যাচ রয়েছে, রয়েছে কাতার এবং কানাডার একটি ম্যাচ, এবং সেই জায়গা থেকে ওই ম্যাচগুলোর বাইরেও মেক্সিকো এবং সাউথ কোরিয়ারও একটা ম্যাচ কিন্তু রয়েছে, আমরা সেই ম্যাচগুলোর পর্যালোচনাও কিন্তু করব। আমরা ফ্রিকোয়েন্সি থেকে এই মুহূর্তে বিদায় দিচ্ছি।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার পরিবেশনে রয়েছে একটি দেশাত্মবোধক গান। গানটির শিল্পী সোমনুর মনির কোনাল, গানের কথা সাজিয়েছেন জাহিদুল হক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: শ্রোতাবন্ধু, দেশাত্মবোধক গানটি শুনলেন সোমনুর মনির কোনালের কণ্ঠে।
1: আসুন, দেশকে ভালোবাসি। দেশের জন্য আমরা আজকে যে কাজ করব, আগামীর জন্য সে কাজ কিন্তু অনেক বড় একটি কাজ হয়ে থাকবে। তাই দেশের প্রতি ভালোবাসা আমাদের আন্তরিক হওয়াই দরকার। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা,

0: কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
1: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
1: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
1: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
1: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
1: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
1: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: এদেশ আমার আপনার সকলের, এদেশের প্রকৃতিও আমাদেরই, তাই এদেশের প্রকৃতি এবং পরিবেশ নির্মল রাখতে হলে বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। এরকম অকৃত্রিম বন্ধু যখন চাইব তখন বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। কিন্তু আসুন বৃক্ষের প্রতি সেই সাথে যত্নশীল থাকি এবং বেশি করে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য, সেটা কিন্তু বলাই বাহুল্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আসুন আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই। 18,000 লোক যদি দুটো করে গাছ লাগাই 36 কোটি গাছ হয়, আর যদি তিনটে করে লাগাই আর হিসেব করতে যাব না, গাছ হবে আমাদের পরিবেশের জন্য, নির্মল পরিবেশের জন্য অনেক বড়, সবচেয়ে বড় অনুষঙ্গ। যতটা গাছ কাটবেন না বেশি করে গাছ লাগাতে হবে, রোপণকৃত গাছের চারা যত্ন নিতে হবে, পরিচর্যা করে একে বড় হবার সুযোগ দিতে হবে। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার পরিবেশনে রয়েছে একটি দেশাত্মবোধক গান, গানটি সমবেত কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

0: সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রণব কুমার সাহা।

0: প্রথমে জানি জানি কোন আদিকাল হতে এবং পরে এই করেছ ভালো ডিঠুর হে এই করেছ ভালো। এই দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রণব কুমার সাহা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হন সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, এসএসএফ এর প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথনকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যম সব ধারার অংশীজনকে একমঞ্চে সমবেত করেছে সরকার। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও দেশে একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, এই সংস্কার প্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে কেবল একজন সহায়ক ও সহযোগী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। স্বাগত বক্তব্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের অগ্রযাত্রায় সরকার ও গণমাধ্যমকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে শক্তিশালী করার উপর জোর দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম কমিশন গঠন করতে চায় এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ অত্যন্ত জরুরি। শিক্ষামন্ত্রী ডক্টর আনম হোসেনুল হক মিলন বলেছেন, আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, উদ্বোধনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি আজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারি গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ করতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার বিধানচন্দ্র দায় স্বীকার করেছেন। উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগো ওচোয়া দে চিনচক্রো এ আগ্রহ প্রকাশের কথা জানান। বিশ্বকাপ ফুটবল, আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত ১১টায় লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় ভ্যানকুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, শেখ আকবর হোসেন, অনিন্দিতা বিশ্বাস বন্নি এবং আমি প্রসূন কুমার রায়। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও মোহাম্মদ আতাউর রহমান গাজী, আর অধিবেশন তত্ত্বাবধান করছেন মোহাম্মদ শিবলি সাইদ।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
3: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নিপা অধিকারী। জয়েন্ট সেক্রেটারি অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ মিনিস্ট্রি মীনাক্ষী বর্মন ভিজিটেড দ্য ক্যানাল রিএক্সকাভেশন অ্যাক্টিভিটিস ফ্রম বাবুখালী সুইস গেট টু বালিদিয়া নির্বিষখালী ইন মোহাম্মদপুর উপজেলা অফ মাগুরা টুডে অ্যাজ পার্ট অব দ্য আনগোয়িং ক্যানাল এক্সকাভেশন প্রোগ্রাম অ্যাক্রস দ্য কান্ট্রি। হি ডিরেক্টেড দ্য কনসার্ন অথরিটি টু কমপ্লিট দ্য ক্যানাল রিএক্সকাভেশন ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড অ্যান্ড এক্সপ্রেসড স্যাটিসফ্যাকশন ওভার দ্য প্রোগ্রেস অফ দ্য অনগোয়িং ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ দ্য প্রজেক্ট। The Upajila Nirvahi Officer and Assistant Commissioner Land and officials of the concerned departments were present at that time. An orientation workshop of the journalist was held at the conference room of Civil Surgeon Office in Jhinaidha today on the occasion of upcoming National Vitamin A Plus campaign on 28th June to prevent blindness and child mortality due to malnutrition from Bangladesh. The meeting informed 30,100 children aged 6 to 11 months will be administered blue-color vitamin A capsule and 2,27,900 children aged 12 to 59 months will be administered red-color vitamin A capsule. The meeting also informed that it cannot be fed on an empty stomach. There is nothing to fear if children vomit after eating. The concerned are argued to include every student of all educational institutions. A seminar on the significance of the education stipend to disabled children was held at Magura Sadar Upajila Porishad Auditorium today. The meeting discussed on the education stipend program to mainstream children with disabilities through education and skill development of the work. Besides, the meeting laid emphasis on the importance of ensuring the participation of the disabled community in the development of the country. The Deputy Director of the District Social Service Department attended it as the chief guest, presided over by the Upajila Nirvahi Officer. The seminar was attended by the different government officials and local elite. A view exchange meeting on the increasing student attendance at a school, improving the teaching environment and different challenges of the present education system for the teachers of Chuadanga VJ Government High School and Government Girls High School was held at VJ Government High School Auditorium today. The Deputy Commissioner attended it as the chief guest, the Assistant Commissioner, teacher, students, guardians and local elite were present at that time. A training workshop on the drug control and awareness was held at the District Education Officer's Office in Chuadanga today. The workshop discussed on the bad impacts of drugs, duties for prevention and strengthening awareness activities based on educational institutions. District Education Officer Musamad Jasmine Ara Khatun attended it as the chief guest, presided over by the Deputy Director of the District Narcotics Control Department. The workshop was attended by the Inspector of District Narcotics Control Department and teachers and physicians of different educational institutions. The District Narcotic Control Department organized it. Checks for financial assistance were given at the Deputy Commissioner's Conference Room in Khulna today, aiming to rehabilitate and make two women victims for human trafficking self-reliant. The Deputy Commissioner distributed the checks as the chief guest. The coordinator of a non-government organization and officials of the concerned department, including local elite, were present at that time. A debate competition on We Will Prevent Corruption, Build a Country and Make Bangladesh a Golden Bangladesh was held at Muktijodha Moshiur Rahman Degree College in Jhinaidah today. The former principal of Government Nurun Nahar Women's College distributed prizes among the winners as the chief guest. More than 100 students of different educational institutions of the district took part in the competition. The District Corruption Committee organized it. Football and Arpara 11 defeated Ekota Sporting Club by a solitary goal in the 8 teams football tournament at the Talkhori Union Parishad ground in Shalika Upajila of Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeast southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogra, Tangail, Maimansingh, Borishal, Potuakhali, Dhaka, Faridpur, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1, and that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: Bangladesh Betar Khulna Rakhalia Shunbin Polligiti Prothamei Muhammad Atiyar Rahmaner Konthe Ebong Kotha Shajiyechen Abdul Hamid.

আপনারা রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারের গানটির কথা সাজিয়েছেন জসীমউদ্দিন, কণ্ঠে খাদিজা খাতুন বীথি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 20 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার বেলা 2টায় প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা 2026-এর ফাইনাল খেলা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন। খেলাসমূহের চলতি ধারা বিবরণী ও সমাপনী অনুষ্ঠান বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 102 ও 188.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
1: আপনারা শুনছেন পল্লীগীতি রাখালি অনুষ্ঠানে। এবারে শুনবেন অজয় কুমার দাসের কণ্ঠে এবং গীতিকার শেখ হাসান উদ্দিন।

এবারের গানটি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে, গীতিকার মোহাম্মদ জাকারিয়া।

0: এই গানটির সঙ্গে শেষ হল পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম বই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাগরিবের নামাজের আগে এখন শুনবেন নাতি রসুল, প্রথমে এম এ মান্নানের কণ্ঠে, গীতিকার আব্দুল লতিফ।

রে সকল দুঃখ জানা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

0: রে সকল দুঃখ জ্বালা।
1: নাতি রসুল শুনছেন, এবারে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ একুব আলী খান, গান লিখেছেন জীবন নেসা জামাল।

কাউকে অপমান, ডান হাতে তুই কাউ

প্রকাশে দিস লুকিয়ে দে আর, সুযোগ না পেলে

0: নাতি রসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে
1: শোনা। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 82% এবং সন্ধে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:48। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 AM says that in association with temporary east or northeast early gust or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Rongpur, Rajshahi, Papna, Moymansingh, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিভার পোর্টস অব দিজ এরিয়াজ আর টুভাইজ কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। আই রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমোরো। দেয়ার আর চান্সেস অফ মডারেটলি রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্প্যানিড বাই টেম্পোরারি গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট মেনি প্লেসেস অফ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড অ্যাট ফিউ প্লেসেস অফ রাজশাহী ডিভিশন। Meanwhile, moderately heavy shower is expected at places of the country. Day and night temperature may slightly decrease over the country. The highest temperature was recorded today at Satkhira 36.2 degrees Celsius and the lowest was 22.5 degrees Celsius at Narsingdi.
0: Dhaka kendro theke prochorito abhabartha relay kore shonano holo. Shatuta manushke mukti dey, mithya manushke dhomsho kore. বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কোন মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন মোহাম্মদ হারুনা রশিদের কণ্ঠে।

0: আল্লাহ পাকের শানে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী সুইসগেট হতে বালিদিয়া নিরবিশখালী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন। এই সময় তিনি খাল পুনঃখনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এক ফল মেলা আজ বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট ২টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে প্রচলিত ও অপ্রচলিত ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এদিকে তিন দিনব্যাপী অনুরূপ এক ফল মেলা আজ ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক, সহকারী পুলিশ সুপার ও প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া আজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহড়ায় ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন অংশীজনের সমন্বিত ভূমিকা ফুটিয়ে তোলা হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এর আয়োজন করে। মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন বিষয়ক এক সংলাপ ও কর্মশালা আজ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়ে মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা ও আইনি সুরক্ষার নানা দিক তুলে ধরে নিজস্ব মতামত ব্যক্ত করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কের সভাপতিত্বে জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা প্রবেশন অফিসার, জেলা তথ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বেসরকারি সংস্থার ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। গ্রামীণ পর্যায়ে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধুলজোড়া কমিউনিটি ক্লিনিকে আজ জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্পেইন ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এই সময় ক্যাম্পেইনে উপস্থিত নারীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপায়, প্রাথমিক লক্ষণ এবং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও সচেতনতা নির্দেশনা প্রদান করা হয়। পরে ৩০ বছরের ঊর্ধ্ব বয়সী নারীদের জরায়ুমুখ পরীক্ষা VIA করা হয়। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার এবং ১২ মাসে সজিনা চাষে নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ খুলনার কয়রা উপজেলার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে শেষ হয়। উপজেলা কৃষি কর্মকর্তাতে প্রধান অতিথি ছিলেন। ৫০ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে নারীদের মধ্যে জৈব সার উৎপাদনের জন্য কেঁচো ও ১২ মাসে সজিনার বীজ বিতরণ করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর প্রকৌশল ইমরান খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সহগেতে বিশেষ অতিথি ছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল আমিনের সভাপতিতে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: রাজা ভাই তো পরে আইছে, ওই জামরুলার জাম কিন্তু রাজা ভাই দিবা না, আসরে দেরি করে আসবি, দুই দণ্ড কথা বলার সুযোগ থাকবি না, কালে তো হবি না।
3: আরুন ভাই, আমি তো একটু কামে আসছিলাম, তো
4: কামে থাকো আর যাই থাকো।
5: রাজা ভাই জামরুল ভালোবাসে,
4: তো ঠিক আছে, আসরে পরে ওই জুবাইর ভাইকে একটু দিও, নালে আবার মাইন করতে পারে।
3: শোনো, এই জুবাইর মেয়েরা দেখলাম যে বড় একখান কাঁঠাল নিয়ে একান্দে ফালে যেতেছে, এ কাঁঠালের কথা তো কইলে না।
4: আরে সে আমার এদিকে আসতেছে, বললো যে যাচ্ছি তোমার আসরের ওদিকে, ওকে কাঁঠাল খাওয়াবি নাকি?
5: সবাই মিলেই তো আজকে হবে।
4: আচ্ছা শোনো শোনো, একটা বিষয় হলো কি যে এই যে বিভিন্ন ফল গাছে ফল হয় তাই না, এগুলা তো খালি খাই আর খাই, এই যে ফলন তো ফল গাছে যত্ন করার কি দরকার আছে? যে কিভাবে সেচ ব্যবস্থা করবো এই বিষয়ে জানাবি কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলো আগে এটা শুনে নিই।
6: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। ফলন্ত ফল গাছের উৎপাদন অনেকটাই নির্ভর করে সঠিক সেচ ব্যবস্থাপনার উপর। কখন পানি দিতে হবে, কতটুকু দিতে হবে আর কোন পদ্ধতিতে দিলে গাছ সবচেয়ে ভালো সাড়া দেয়, এসব বিষয় কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ফলন্ত ফল গাছের সেচ ব্যবস্থাপনা নিয়ে আজ আমরা কথা বলব। আর এ বিষয়ে বলবার জন্য আমাদের আসরে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
7: ধন্যবাদ আপনাকে।
6: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আসলে ফলের গুরুত্বটা কি?
7: ধন্যবাদ। ফলের দেশ বাংলাদেশ। ফল এদেশের মানুষের খাদ্য, পুষ্টি, চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছে। জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের শতকরা 10% আসে এই ফল থেকে। কেবল খাদ্য পুষ্টির ক্ষেত্রেই কিন্তু নয়, অর্থনীতি, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আদি সহ এমন কোন ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাবে না যেখানে ফলের অবদান নেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে 50 বছর বয়স্ক একটি ফল গাছ তার সারা জীবনে আমাদের যে উপকার করে তার আর্থিক মূল্য 35 লক্ষ টাকারও বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 115 গ্রাম ফল খাওয়া দরকার, কিন্তু বাংলাদেশে আমরা পাচ্ছি মাত্র 35-40 গ্রাম। প্রয়োজন ও প্রাপ্তির এই ব্যবধানের কারণ একদিকে যেমন সচেতনতার অভাব, অন্যদিকে রয়েছে উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্য পুষ্টি চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে স্বাদে, গন্ধে, পুষ্টিতে শ্রেয়তর ফলের উৎপাদন সারা বছর আমাদের পরিকল্পিতভাবে কিন্তু বাড়িয়ে তুলতে হবে।
6: আমার এবারে প্রশ্ন, আসলে আমাদের দেশে ফলের উৎপাদন বাড়াতে সমস্যাগুলো কি হয়?
7: আমাদের দেশে ফলের উৎপাদন বাড়াতে প্রধানতম সমস্যা হচ্ছে ফল গাছের সঠিক পরিচর্যা, যেমন সঠিক সময়ে পরিমিত পরিমাণে সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, আগাছা ও রোগ বালাই দমন, এই বিষয়গুলোতে মানুষের অজ্ঞতা এবং সর্বোপরি ফল চাষ সম্পর্কে সচেতনতার অভাব।
6: ফল গাছে পানি সেচের গুরুত্বটা কতখানি?
7: পানি মৃত্তিকাস্থ খাদ্য উপাদান সমূহকে দ্রবীভূত করে গাছের বিভিন্ন অঙ্গে সঞ্চালন করে। অঙ্গার, আত্মকরণ, শস্যের সজীবতা, প্রয়োজনীয় হাইড্রোজেন ও অক্সিজেন সরবরাহ প্রভৃতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের জন্য পানি একটি অত্যাবশ্যক উপাদান। মাটিতে পর্যাপ্ত রসের অভাব হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। মাটিতে যখন গাছের জন্য প্রয়োজনীয় পানি সহজলভ্য অবস্থায় থাকে না, তখন কৃত্রিম উপায়ে গাছে পানি সরবরাহ করা হয়। ফসল উৎপাদন ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বৃদ্ধি, পরিপূর্ণ বিকাশ ও পুষ্টির জন্য প্রয়োজনীয় পানি কৃত্রিম উপায়ে মাটিতে সরবরাহ করাকে সেচ বলে। স্থায়ী ও নির্ভরযোগ্য শস্য উৎপাদনের লক্ষ্যে আধুনিক কৃষি ব্যবস্থাপনার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে এই সেচ। গাছে কখন কিভাবে কতটুকু সেচ দিতে হবে তা বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে, যেমন আবহাওয়া, মাটির বুনট, গাছের প্রকৃতি, গাছের বৃদ্ধির পর্যায়, বাড়ন্ত ফুল ও ফল অবস্থা, বয়স্ক গাছ ইত্যাদি অবস্থা। ফল গাছের জন্য পানি সেচ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ফল গাছ লাগানোর পর দ্রুত বৃদ্ধির জন্য শুকনো মৌসুমে নিয়মিত সেচ দিতে হবে, আর দীর্ঘ সময়ে অনাবৃষ্টিতে গাছের প্রচুর ক্ষতি হয়ে থাকে। ফলধারী গাছে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া উচিত।
6: তো ফল গাছে আসলে ঠিক কোন সময় সেচটা দিতে হয়?
7: ফল গাছে সাধারণত মাটি শুকিয়ে গেলে শুষ্ক মৌসুমে চারা রোপণের পর এবং ফুল ফোটা ও ফল পুষ্ট হওয়ার সময় নিয়মিত গভীর সেচ দিতে হবে। চারা গাছে ঘন ঘন কিন্তু পরিণত গাছে প্রয়োজনে ও ভারী সেচ দিতে হবে। তবে অতিরিক্ত জলাবদ্ধতা এড়িয়ে গাছের গোড়ার চারপাশে ড্রিপ লাইনে পানি সেচ দেওয়াই উত্তম। মাটির 2 ইঞ্চি নিচে শুকনো অনুভব হলে সেচ দেওয়া উচিত। চারা গাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রথম বছর ঘন ঘন সেচ প্রয়োজন। গরমকালে ও বৃষ্টিহীন সময়ে নিয়মিত পানি সেচ দিতে হবে, আর ফুল ফোটার সময় ফলে প্রাথমিক বৃদ্ধি ও ফল পাকানোর আগের পর্যায়ে সেচ খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করা প্রয়োজন। পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলে, অর্থাৎ যেখানে পানির তীব্র সংকট, সেখানে অবশ্যই সেচের পর মালচিং এর ব্যবস্থা করতে হবে। মালচিং এর ক্ষেত্রে কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। পাহাড়ি অঞ্চলে তীব্র সংকট ও তাপদাহ থাকে বিধায় সকালে অথবা বিকালে গাছে কিন্তু আমরা পানি স্প্রে করতে পারি।
6: অনেক ধন্যবাদ আপনাকে। সঠিক সেচই পারে ফলন্ত ফল গাছকে সুস্থ রাখতে এবং ফলন বাড়াতে। সময় মতো ও পরিমিত পানি দেওয়ার অভ্যাস গড়ে তুললে বাগান হবে আরো ফলনশীল। আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোন আসরে।
4: শুনলে তো, ফলন্ত ফল গাছে সেচ ব্যবস্থাপনা, এবং তাছাড়া বললো চারা লাগালি কখন সেচ দিতে তো এইগুলা আমরা জানিয়ে শুনে কাজ করাটা ভালো। তো চলো এই ফাঁকে আমরা একটা গান শুনি, নদী মাতৃক বাংলাদেশ। শিল্পী হালিমা পারভিন, গীতিকার মোজাম্মেল হকপুর পড়ু, আর সুরকার হচ্ছেন টিপু সুলতান বাবর। চলো গানটা শুনে নিই।

0: 되겠어.
1: 아,
0: 되겠어.
2: 무리래.
0: 무리래가. 그거 순화를 못해도 내가 자. 때문에 내가 자. 근데 우리 마트 이게 방글라데시 এই যে হাওর বাওর পানি এই পানির মধ্যে কি করে কৃষি কাজ করা যায় সেটা শিখাইলো চোখের মধ্যে ভাসতেছে তারপরে দেখলাম এই দেখার পরেই তো আমরা এই কৃষকরা একে একে করে বহু কিছু উৎপাদন করতে
3: পারছি
0: ওই যে মানসিং পদ্ধতিতে তারপরে কসুরি পাড়া নাকি ভাই কি গো
3: ভালো হয় পুঁই শাক লাগানোর কথা
0: কইলো রাজা ভাই কিছু কবা
1: না ওই যে তোমার
2: এই যে এই সময় যে বজ্রপাত এই যে ঠাডা একদম আমার কলিজা উড়ে যায় এই
3: আওয়াজটা
2: ভালো কেমন কথা
3: আর তারপরে আবার ধরে নিয়ে এসো এই ঘন মেঘ হইলে বজ্রপাতের সময় বাইরে থাকুন নাই বাইরে থাকুন নাই দৌড়ে ঘরের মধ্যে চলে আসবে
1: এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নৌযান গুলি চালানো
2: যাইবো না
3: আবহাওয়ার বার্তা শুনিয়ে কিন্তু
0: ধরো যে নৌযান চালালো না কিন্তু যারা যাত্রী হয়ে উঠবি তার ব্যাপারে কি বলবো
1: তারাও কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে
2: ঘর বৃষ্টি শুরু হলেও ফির চালান যাবে না
3: কথাই না সময় হচ্ছে জীবনের মূল্য অনেক
2: বলবো
3: না কি কেউ জানি না একবারে না পৌঁছানো থেকে
0: দেখো
1: ওই যে কই মাস্টারি মিয়া
0: হচ্ছে ওই দেখো দাঁড়াও ওখানে দাঁড়াও আন্ধা আমরা আসুর শেষ হলি তারপর খাবো
3: খাবো
0: জামরুল জাম গুলাম মিলে আজকে আসুরের পরে আরো কয়েকজনের ডাকবো
1: বুঝলে
0: ওই যে তোমার গিয়াস আছে তারপরে শাহিন আছে আরো যারা যারা আছে আর কি হাসান সবাই ডাইকে ফরিদটরি ডাইকে নিয়ে আজকে জ্যৈষ্ঠ মাসের শেষে ফলের আসর করো নাকি তো এই যে
3: মনে হয় তার গাছে রামাইছি
0: এই যে আম যে খায় শেষ করব এটা তো আবার সংরক্ষণ করা
3: বেশি হয়েছে যার গাছে সে তো করবোই
0: এটা সংরক্ষণ করা কিন্তু আরো অনেক রকম পদ্ধতি আছে
3: শুনি
0: যেমন ধরো যে আম যে কিভাবে ধোয়া লাগবি এবং শোধন করতে হবি কিভাবে এবং আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে হট ওয়াটার
1: হট কি
0: ওয়াটার প্রযুক্তি এটা সংরক্ষণ আচ্ছা চলো এটা আমরা একটু শুনি কিভাবে জ্ঞান বাড়বি নাকি বেতার যন্ত্রের সামনে আপনারা যারা আছেন এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সবসময় তো আপনারা শুনেন আপনারা এই বিষয়টা ভালো করে শুনেন ঠিক আছে
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে আমাদের সঙ্গে আছেন ফারহানা হক উপপরিচালক সরেজমিন উইং ডিএই খামারবাড়ি ঢাকা আজকে আমরা কথা বলব আমধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি এ বিষয়ে আপা আপনাকে স্বাগত কেমন আছেন
5: আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নিশ্চয়ই
4: জি আমিও ভালো আছি আমের গুরুত্বপূর্ণ রোগগুলো কি কি জানতে চাই
5: ধন্যবাদ আম আমাদের একটি অর্থকরী ফসল তবে বিভিন্ন ধরনের রোগ আম চাষে করতে দেখা যায় যে আমরা বেশ কয়েকটি রোগেই আম আক্রান্ত হয় যেমন আমের অ্যানথ্রাকনোস এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটি রোগ আমের পাতা কাণ্ড মুকুল এবং সব ফলেও এটা দেখা যায় আর আমের পাউডারি মিলডিউ আর আমের বটাপচা রোগ এগুলি হচ্ছে বটাপচা রোগ যেটা সেটা হচ্ছে সংগ্রহের পর ফল পাকার সময় রোগটির বেশি দেখা যায়
4: আমে সাধারণত কি ধরনের পোকার আক্রমণ বেশি দেখা যায়
5: রোগের সাথে সাথে দেখা যায় যে আমের মধ্যে বিভিন্ন ধরনের পোকারও আক্রমণ দেখা যায় যেমন আমের হোপার পোকা তারপরে হচ্ছে ফল ছিদ্রকারী পোকা বিটল আমের মাছি পোকা এগুলোর আক্রমণ দেখা যায় বিশেষ করে
4: আম শোধন করা কেন প্রয়োজন একটু বলবেন
5: আম আমাদের একটি প্রধান অর্থকরী ফসল এবং আমরা মানে ছোট থেকে বড় সবাই আম খেতে খুব পছন্দ করি এবং এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় আর এই যে আমরা যে আমটা খাই সেটা শোধন করা মূলত যে ফলের যে গুণগত মান রক্ষা করা এবং দীর্ঘক্ষণ যে যে আমের যে পচন মুক্ত রাখা সেটার জন্য বিশেষ করে আমাদের আম শোধন করা হয় বিশেষ করে বলতে গেলে যে আম যখন রোগ বলায় থেকে যখন আমরা গাছ থেকে আমটে পাড়ার পর তাতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে বিশেষ করে যে রোগটা আমি বললাম যে অ্যানথ্রাকনোস এবং বটাপচা রোগ এই রোগে আমের ব্যাপক ক্ষতি হতে পারে। আর এই সমস্ত রোগ এবং যেগুলো আমি পোকার কথা বললাম, এই সমস্ত রোগ এবং পোকা থেকে রক্ষা করার জন্যই আমাদের বিশেষ করে আম শোধন করা প্রয়োজন। আর এই শোধন করলে আমগুলি বিশেষ করে যে সংরক্ষণ কালও বৃদ্ধি পাবে, আমের তুলনায় বেশি দিন তাজা থাকবে ফলগুলি, এবং এর ফলে শোষণ হারও কমে দেয় এবং আমটা দ্রুত পচবে না, দীর্ঘ সময় আমরা বাজারজাত করতে পারব।
4: এবারে আপনার কাছে জানতে চাই, হট ওয়াটার প্রযুক্তি কি?
5: হট ওয়াটার হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আম সংগ্রহের পর একটি নির্দিষ্ট তাপমাত্রায় মানে গরম পানিতে নির্দিষ্ট সময়ের জন্য আমটিকে চুবিয়ে রাখা হয়, এবং এতে করে দেখা যায় যে আমের মধ্যে যেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ, যেটা হচ্ছে আমের বেশি ক্ষতিকর, এবং যে ফুড ফ্লাই মাছি পোকার আক্রমণ থাকলে সেটাও মারা যায় এই হট ওয়াটার ট্রিটমেন্টটা করলে।
4: কিভাবে আম শোধন করা হয়?
5: দেখা যায় যে আম শোধন করতে হলে শোধন প্রক্রিয়াটা ফার্স্ট টাইমে আমাদেরকে করতে হবে যে আমগুলি নির্বাচন করতে হবে, যে আমাদেরকে গাছ থেকে আম পাড়ার পর পরিপক্ক এবং রোগমুক্ত আমগুলিকে বেছে নিতে হবে। এরপর করার পর যে সাধারণ পানি, সে পানি দিয়ে আমের যে কষগুলি লেগে থাকে এবং যে ময়লাগুলি থাকে সেগুলি পরিষ্কার করতে হবে। আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা বড় ট্যাঙ্ক বা চৌবাচ্চায় পানি গরম করতে হবে। আর যে এটা আমরা যে সমস্ত টেম্পারেচারে করে থাকি সেটা আমের জাত ভেদে সাধারণত দেখা যায় যে 52-55 ডিগ্রি তাপমাত্রা এই নির্ধারণ করা হয় এই আমগুলি শোধন করার জন্য। আর এটা গরম পানিতে আমগুলি 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এবং বাণিজ্যিক ক্ষেত্রে দেখা যায় যে বড় জালের খাঁচায় ভরে আম গরম পানিতে চুবানো হয়। আর এই প্রক্রিয়ার পরে দেখা যায় যে পানি যখন গরম থেকে আমরা তুলব আমগুলি, গরম পানি থেকে তোলার পর আমগুলিকে সাথে সাথে সাধারণ তাপমাত্রার পানিতে 5-10 মিনিট রেখে ঠান্ডা করতে হবে। একে হাইড্রোকুলিং বলা হয়, এবং ঠান্ডা হওয়ার পরে আমরা আমগুলিকে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে করে পানি লেগে না থাকে আমগুলির মধ্যে। আর শুকানোর পর পেপার বা কার্টুন প্যাকিং করতে হবে।
4: আম ধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি ব্যবহারে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে?
5: হট ওয়াটার ট্রিটমেন্ট আমাদের যেটা প্রথমে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের সাথে এটা রিলেটেড, এই জন্য যে আমাদের সঠিক তাপমাত্রা এবং সময়টা নির্ধারণ করতে হবে, যে কোন ক্রমে যেন মানে তাপমাত্রাটা খুব বেশি যেন হয়ে না যায়। যদি খুব বেশি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে যে আপনার ওই চামড়া ঝলসে যেতে পারে, আমের ভিতরটা নরম হয়ে ফেটে যেতে পারে, মানে বিভিন্ন ধরনের, এই জন্য আমাদেরকে অবশ্যই তাপমাত্রাটা দেখতে হবে। আর সময়কালটা, যে গরম পানিতে আম সাধারণত 5-10 মিনিটের বেশি যেন আমরা না রাখি বা এর চাইতে কম সময়ে যেন না রাখি। যখন দেখা যায় যে অতিরিক্ত পাকা বা আমাদেরকে আঘাতপ্রাপ্ত আমও এই সমস্ত মানে এই হট ওয়াটার ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এতে করে আমের পচন দ্রুত হতে পারে এবং আমগুলি নষ্ট হয়ে যেতে পারে।
4: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
5: ধন্যবাদ আপনাকে।
4: কৃষিজীবী ভাই বোনেরা, আজকে আমরা জানলাম আমাদের আসরে আম ধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি এ বিষয়ে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।

0: ಎಲ್ಲ ಹೇಗಿಲ್ಲ ದೀರಿ ಹೇಗಿಲ್ಲ ಐಸ್ ಕ್ರೀಮ್ ಯಾರು ಕಿಸಿಕೊಂಡು ಹೋಗ್ತಾರೆ ಪೌನ್ ಸೇಬು ಸಾಯಿ ಹೊಸ
1: ಹೊಸನ್ ಭಾಯ್ ಎತ್ತ ದೂರ ಕೂ ಜ
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿನ್ ಭಾಯ್ ಆರ್ ಕೂನ್ না খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতেছি না মনে করলাম ঠিক হয়ে যাইব এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে চিন্তা আছি
1: হ আমিও শুনছি তোর ওইদিকে এমন করে কই যেতেছ
0: কে উপজেলা কৃষি অফিসে যাই
1: ও এইদিকে যা কি করবা
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব
1: তাই তো তাহলে তাড়াতাড়ি যাও
2: কি হোসেন ভাই
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি এখন সব ভরসা আপনি
2: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হল না
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
2: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুনিয়া শুনিয়া মন ভরিয়া গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
4: হ্যাঁ আমরা শুনলাম কি বলো সেবা প্রদান একটা আমাদের দায়িত্ব যারা ডাক্তার হিসেবে আছেন তারা এই দেশের মানুষদেরকে সেবা করবেন আমরাও ডাক্তারদেরকে সহযোগিতা করব যাতে ডাক্তারও আমাদের সেবা করতে পারেন নাকি কো এইভাবেই দেশটা উঠে যাবে আচ্ছা ওই রাজা ভাই কিন্তু একটা কথা কইছে ফাঁকে তোমরা কি শুনিস তোমরা কি বলো
5: এই সময় তো গাছ লাগাইবার
6: ভালো সময় বর্ষাকালে তো গাছ লাগাইতে হয়
5: আবার শুনো লম্বা লম্বা গাছ ওই যে তাল গাছ বেশি
6: ওই যে বজ্রপাত ঠেকানির জন্য লম্বা লম্বা গাছ লাগান লাগে
7: আমি তো বাড়িতে যে নিম গাছ লাগাই ফেলাইছি একসাথে
4: রাজা ভাই তুমি কি গাছ লাগাইছো তুমি বললে ঔষধি
8: গাছ হ্যাঁ ঔষধি গাছ লাগাইছি ফলজ গাছ লাগাইছি আর বনজ গাছ
4: বা ও তুমি তিন রকমই লাগাইছো
8: বা
4: বা বা বা তাহলে আমাদের যে এই বেতার যন্ত্রের সামনে যারা বসে আছে আপনারা সবাই গাছ লাগানো ধরে যান একসাথে যেখানে ফাঁকা পাবেন সেখানে গাছ লাগান
8: না পারলে অন্তত তিন রকমের গাছ লাগান
4: তাল গাছ নারিকেল গাছ সুপারি গাছ লাগানো দরকার নাকি কও এই যে আমাদের হাসান ভাই আছে ওই পুলাপান ওরা হাসান ভাই কই আমরা হাসান আছে ফরিদ আছে তারপরে আরো যারা যারা আছে তাদের সবাই উচিত হচ্ছে যুব সমাজ যারা আছে তাদের উচিত এই উদ্যোগটা নেয়া এবং কোথাও যাতে ফাঁকা না থাকে কি কর তোমরা
6: আমারই ভালো আমরা অক্সিজেন নিবার পাবো ভালো করি
4: আচ্ছা এই যে আমার কৃষকদের যে এত দাম আমরা গাছ লাগাই বলেই না আমরা ফসল উৎপাদন করি বলেই তো নাকি তাহলে আমারে সরকার কিন্তু আমাদের কথা আগে
6: কয়েছে
4: কও দেখি নি যে কৃষক কার্ডের কি কি সুবিধা আছে
7: ভাই এই যে কৃষক কার্ড তো দিয়েই ফেলাইছে সরকার সব জায়গায় দিতেছে আর কত রকমের উপকার দেখো কত রকমের সেবা পাওয়া যায় ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পায় সরকারি ভর্তুকি প্রণোদনা স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহজ শর্তে কৃষি ঋণ কৃষি বীমা সুবিধা ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা এই সব রকমের সুবিধাই পাই
4: কত রকমের সুবিধা সুবিধা নিতে হবে নেওয়াটা আমাদের জরুরি এবং সেই সাথে এই দেশে আমরা যাতে নিরাপদ খাবার উৎপাদন করতে পারি সেই চেষ্টা আমরা করব নাকি তো আর আরেকটি ব্যাপার হইল যে আমরা কিন্তু আমার আশেপাশে যে ঝোর জঙ্গল আছে মশার উপদ্রব যাতে না
7: হয়
4: বর্ষার সময় কিন্তু গাছগুলো লকলকা তাহলে লকলকা ওঠার আগে যেগুলো আবর্জনা আছে এগুলো কেটে ফেলা দরকার
5: পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে
4: পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে
6: নাহলে কত সমস্যা মনে করো যে ওই ডিসমশা হবে কামড় দিলে ডেঙ্গু হবে
4: তো আমার কিন্তু যাওয়ার সময় হয়ে গেল আর যাওয়ার কথার সাথে সাথে মনে পড়ে গেল যে তোমার জামরুল জাম টাটাল বাইরে আছে কিনা জানি মাসা চলো আমরা সবাই মিলে ওইটা খাতে যাই, আপনাকে জানাই যাই। কৃষি বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সন্ধে 7:30। সাদর আমন্ত্রণ আজকের চতুর্থ পালায়। অনুষ্ঠান উপস্থাপনায়
1: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জুর, জিনাত আক্তার, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং মাহমুদ আক্তার রাখি।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, এসএমা জুবায়ের এবং মোহাম্মদ শাকিল আহমেদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিন্দ।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সেনানৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আষাঢ়ের এই স্নিগ্ধ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান, প্রথম গানের শিল্পী বাড়ি সিদ্দিকী, গীতিকার ও সুরকার উকিল মুন্সী।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন পল্লীগান মেঠো সুর অনুষ্ঠানে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: এবারের গান তোমার বাঁশির সুরে আমার মন উদাস হয়ে যায়।
0: শিল্পী শেফালী সারগাম,
1: রচয়িতা প্রজিত ঘোষ,
0: গানের সুর দিয়েছেন আলী আফতাব লনি।

মেট্রো সুরে শুনছেন পল্লী গান। এবারে গানের শিল্পী মোহাম্মদ গোলাম মোস্তফা, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন শাহীন সর্দার।

0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: শনি ভাই বোনেরা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারে গেছেন ফারহানা আক্তার। গানের কথাগুলো রচনা করেছেন শহীদুজ্জামান স্বপন, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

0: সৈনিক ভাই ও বোনেরা, এখন শুনুন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনী বাৎসরিক আর্টিলারি গোলাবর্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 22 জুন 2026 পর্যন্ত। এই ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে গোলাবর্ষণ এলাকা এড়িয়ে চলতে এবং গোলাবর্ষণ এলাকায় গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবার শুনবেন বিজয় সরকারের গান। কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতিম বিশ্বাস।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মিঠাসুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত ১টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় কানাডার ভ্যানকুভারে কাতার স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় স্তাদিও গুয়াদালাহারায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা ১-০ গোলে পানামাকে এবং ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আগামীকাল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। এদিকে ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় খেলা শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত ৯৫ রানে নেদারল্যান্ডসকে এবং দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় ১১:৩০টায় দিনের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ২ উইকেটে ৭৯ রান করেছে। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯১ রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৪টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। রাজধানীর স্কলাস্টিকা আন্তঃস্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। ভলিবল প্রতিযোগিতায় ৯টি বালক দল ও ৭টি বালিকা দল অংশগ্রহণ করে। হ্যান্ডবল প্রতিযোগিতায় ৬টি বালক দল ও ৪টি বালিকা দল অংশ নেয়। হ্যান্ডবল প্রতিযোগিতায় সানিডেল স্কুল বালক ও বালিকা উভয় বিভাগে শিরোপা জয় করে। বালিকা বিভাগের ফাইনালে সানিডেল আয়োজক স্কলাস্টিকা মিরপুরকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। ভলিবল ইভেন্টে বালিকা বিভাগের ফাইনালে স্কলাস্টিকা উত্তরা শাখা সাউথব্রিজ স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকার ৮টি শীর্ষস্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। জেলার পৌর এলাকার বিনোদপুরে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এতে আয়োজকরা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা ও সক্ষমতা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে। বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। আগামী শনিবার চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচও খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সঙ্গে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
28 জুন হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট শুরু হবে। 6 জুলাই থেকে ওয়ানডে ও 15 জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দূরেও কাছে যে যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন, অনেক প্রীতি অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। ভালো আছেন আশা করছি আপনারা সবাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। ইসলাম মানুষকে ঘৃণা নয় ভালোবাসতে শিখিয়েছে। এ ভালোবাসা সৌরভে উদ্ভাসিত হোক পৃথিবীর সকল মানুষ। ইসলামের ছায়া সারা বিশ্বে ছড়িয়ে দিক স্নিগ্ধতার শীতল পরশ। এ আশাবাদ ব্যক্ত করে সুপ্রিয় শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। শুনবেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পরিকল্পিত জীবনে। আপনাদের সাথে আছি আমি সোহানা শারমিন রাকা। কথায় বলে, দ্বার বা বৈঠাহীন নৌকো আর পরিকল্পনাহীন জীবন একই কথা। তার চলার না আছে কোনো সঠিক গন্তব্য। জীবনের মহাসমুদ্রে পথ হারিয়ে ছিন্ন ভিন্ন হওয়া খুবই সম্ভব। তাই তো প্রয়োজন সঠিক পরিকল্পনার। জীবনকে সঠিকভাবে গুছাতে নিজেদের যেমন, তেমনি নিজের পরিবারের সবার প্রতিও নজর রাখা প্রয়োজন। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তার জন্য প্রয়োজন পরিবারের সকলের সচেতনতা। পরিবারের প্রত্যেকের প্রয়োজন নিজের পাশাপাশি অন্যান্য সদস্যের প্রতিও খেয়াল রাখা এবং চাহিদা অনুসারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা। সেক্ষেত্রে সদস্যদের সুস্বাস্থ্যের জন্য তাদের বিশেষ চাহিদার দিকেও নজর রাখা আবশ্যক। তেমনি বিশেষ যত্নের প্রয়োজন হয় নতুন মায়েদের। যে মা একজন নতুন সদস্যকে, একটি নতুন প্রাণকে পৃথিবীর আলোয় নিয়ে এসেছেন, সদ্য ভূমিষ্ঠ শিশুটি মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে, শারীরিক মানসিক সবভাবেই। তাদের দিকে বিশেষ খেয়াল রাখা একান্ত প্রয়োজন। একজন গর্ভবতী মায়ের প্রসব পরবর্তী যত্ন নিয়ে এখন কথা বলবেন হাসিনা আক্তার।
3: শ্রোতা মণ্ডলী, আমরা নারীরা কোনো না কোনো সময় মা হব, এটাই নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। এক্ষেত্রে সাধারণত হবু মায়েরা ডেলিভারির আগে বা ডেলিভারির সময়কার প্রস্তুতি নিয়ে এত ব্যস্ত থাকেন যে প্রসবের পরে যে নিজের শরীরের যত্ন প্রয়োজন হয় সে সম্পর্কে জানতে আর তার প্রস্তুতি নিতে ভুলে যান। স্বাভাবিক প্রসবের পর মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে। সাধারণত ডেলিভারির পর বেশ কয়েক সপ্তাহ ধরে পিরিয়ডের মতো রক্তপাত হয়। প্রথম দিকে এর প্রবাহ বেশি থাকলেও সময়ের সাথে সাথে কমে যায়। শুরুতে রক্তপাতের সাথে ছোট রক্তের পিণ্ড বের হতে পারে, একে বলা হয় লোকিয়া রুব্রা। এই রক্তবর্ণের স্রাব যেতে পারে প্রথম 4 থেকে 7 দিন। এর চেয়ে বেশি যদি স্থায়ী হয় তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই আবশ্যক। বইয়ের ভাষায় প্রসব পরবর্তী মায়েদের খাবারের পূর্বের সাথে 700 ক্যালোরি যোগ করার কথা বলা আছে। তবে মায়ের খাবারে অবশ্যই প্রসব পরবর্তী সমস্যাগুলোর সমাধান হিসাবে কিছু উপাদান বাঞ্ছনীয়। মায়ের কাছ থেকেই বাচ্চা সকল প্রোটিন মিনারেল ভিটামিন পেয়ে থাকে দুধের মাধ্যমে। তাই মায়ের প্রয়োজন একটু বেশি বেশি খাওয়া, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলার জন্য প্রচুর শাকসবজি জাতীয় খাবার রাখা জরুরি। দরকার প্রচুর পানি, মাছ মাংস ডিম দুধ, এইসব প্রোটিন থাকবে প্রতিদিনের খাবার তালিকায়। ঔষধ, ব্যথার জন্য সাধারণ প্যারাসিটামল, তবে অতিরিক্ত ব্যথায় ডাক্তারের পরামর্শ প্রয়োজন। আয়রন ক্যালসিয়াম এবং মায়ের দৈহিক ঘাটতি অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে যেন ভুল না করেন। প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আপনারা যদি এ সময় সঠিকভাবে যত্ন নেন, কিছু নিয়ম মেনে চলেন, তবে এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পর সঠিক যত্ন নিলে মায়ের শরীর যেমন তাড়াতাড়ি সুস্থ হয়, তেমনি শিশুও সুস্থ থাকে, ধীরে ধীরে সবল হয়ে ওঠে। প্রসবের পরপরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়া এবং প্রসবের পর 42 দিন পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলো আপ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। শিশুর প্রয়োজনে বুকের দুধ তৈরির জন্য এ সময় মায়ের সুষম খাবার খাওয়া খুবই প্রয়োজন। মাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, মাকে নিয়মিত গোসল ও পরিষ্কার কাপড় পরাতে হবে। এ সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রসূতি মাকে ভিটামিন এ ক্যাপসুল ও বাড়তি আয়রন বড়ি খেতে হবে। প্রসবের পর দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিবারের সকল সদস্যকে প্রসব পরবর্তী মায়ের সেবা সম্পর্কে অবহিত করতে হবে। প্রসবের পর শিশুকে মাটিতে না রেখে হাতে তুলে নিবেন। শিশুর মুখের ভিতর, মুখমণ্ডল ও সমস্ত শরীর পরিষ্কার কাপড় দিয়ে জড়িয়ে নিবেন। জন্মের পরপরই গর্ভফুল পড়ার অপেক্ষা না করে শিশুকে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করবেন। জন্মের সাথে সাথে শিশু স্তন চোষা শুরু করলে মায়ের দুধ ঠিকমতো আসবে। এছাড়া প্রসবের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ালে মায়ের ফুল পড়তে এবং রক্তস্রাব দ্রুত বন্ধ হতে সাহায্য করবে। নবজাত শিশুকে মধু বা চিনির শরবত জাতীয় কোনো পানীয় খেতে দেওয়া উচিত নয়। নাড়ি কাটার জন্য প্রথমে নবজাতকের পেট থেকে যথাক্রমে 2 আঙ্গুল, আধা আঙ্গুল ও 1 আঙ্গুল ব্যবধানে জীবাণুমুক্ত সুতা দিয়ে পরপর 3টি বাঁধন দিতে হবে। এরপর পরিষ্কার জীবাণুমুক্ত ব্লেড দিয়ে 2য় ও 3য় বাঁধনের মাঝ বরাবর কেটে দিতে হবে। শিশুর জন্মের 48 ঘন্টার মধ্যে তার ওজন নিতে হবে। জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে বিসিজি এবং ইপিআই এর 8টি রোগের টিকা দিতে হবে। সম্ভব হলে ডেলিভারির আগেই প্রসব পরবর্তী যত্ন সম্পর্কে জেনে নিন এবং আপনারা প্রস্তুতি নিন। পোস্টমার্টাম কিটে যা যা রাখবেন, ভারী ব্লিডিং এর জন্য ভারী ম্যাক্সি স্যানিটারি প্যাড, উইং সহ এপিসিওটমি বা হ্যামোরয়েডের ব্যথা এড়াতে মেডিকেটেড প্যাড, প্রস্রাবের জ্বালাপোড়া এড়াতে পেরিবটল, বাথরুমের প্যানের উপর ব্যবহার করার মতো সিটস বাথ, ভ্যাজাইনাল ও হ্যামোরয়েডের ব্যথার জন্য এটা বেশ কার্যকর। স্টুল সফেনার যা স্টুল নরম রাখার জন্য বেশ কার্যকর। নার্সিং ব্রা ও নার্সিং প্যাড, মিল্ক ওভারফ্লো হলে লিকেজ এড়ানোর জন্য এগুলো রাখবেন। নিপল ক্রিম এবং প্রয়োজনে চিকিৎসা নিতে ভুলবেন না। চিকিৎসা প্রাপ্তির স্থানসমূহ হল পরিবার কল্যাণ সহকারী, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
4: বন্ধুরা শুনলেন তো অনেক গুরুত্বপূর্ণ কথা, চলুন এখন একটু মনকে কিছুটা ভারমুক্ত করে গান শুনে শুনবো। গান

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এরই সাথে শেষ হল আমাদের আজকের পরিকল্পিত জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, বিদায় বেলা জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম গোলাম সরওয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ এবং বিশ্বাসীদেরকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ছাড়া কাউকেও প্রতারিত করে না এ তারা বুঝতে পারে না। মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর আয়াত ও নিদর্শনাবলীর উপর ইমান রাখে না, বস্তুত তারাই মিথ্যক। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, সংসদে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 2 থেকে 2.5 বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিরা। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10:00 চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং 1:00 সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাঁকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
2: এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রুঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব।
0: প্রতিষ্ঠার পর থেকে এসএসএফ এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রে প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে তারেক রহমান বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। এসএসএফ এর গোপনীয় কার্যপদ্ধতি ও নির্দেশিকা রেড বুকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2002 সালের পর রেড বুক পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক ও সময় উপযোগী করা হয়েছে। এটি এসএসএফ এর কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, এসএসএফ প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় বসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সংসদকে জানান, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের মধ্যে সার, বীজ, বিভিন্ন কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করছে। এদিকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে জানান, জাতীয় সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালী বিধিতে আর নেই। স্পিকার আরও বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোন সংসদ সদস্যের সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে 2006 সালে বিধিটি সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। তিনি জানান, এর মাধ্যমে জাতীয় সংসদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতুবি ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুই থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। রেল সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশে মনোরেল হবে, এতে রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদ্মার রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, কাজের সময় অতিরিক্ত মাটি সরানোর কথা থাকলেও সে সময় সেটি না করায় এখন মাটি সরানো হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা আর স্বশাসিত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বাংলাদেশে আলোচনা বহুদিনের। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক আইন এবং পেশাগত নিরাপত্তাহীনতার অভিযোগের মধ্যেই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদপত্র, টেলিভিশন, মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগ গণমাধ্যমের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং একজন সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে।
4: সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব।
3: মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে অঙ্গীকার করেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম, আর সেই লক্ষ্যেই স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
4: আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম।
3: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গণমাধ্যমকে সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে দেখতে চায় সরকার। একই সঙ্গে তিনি প্রস্তাবিত কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিতামূলক করার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তার উপস্থাপিত রূপরেখার ভিত্তিতে সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, মালিকপক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া ও নিজেদের সুপারিশ তুলে ধরেন। মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি আজ লালমনিরহাটের আদিতুমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ করতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার বিধানচন্দ্র দায় স্বীকার করেছেন। শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী 20 জুলাই SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রশ্ন ফাঁস বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
5: ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20 জুলাই 2 মাসের মধ্যে। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই SSC এবং SSC পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং আগাম আমরা 1 বছর আগেই SSC এবং SSC পরীক্ষার সময়সূচি আমরা ঘোষণা করেছি।
0: শিক্ষামন্ত্রী জানান, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী 28 ও 29 জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, গত 4 এপ্রিল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতা আগামী 20 জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে স্পোর্টস ও কালচার এবং ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস এবং আনন্দময় শিক্ষা এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নামে 2টি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: লিচু আর নানান দেশীয় ফলে ভরে ওঠে চারপাশ। একসময় মৌসুমি খাবার হিসেবেই পরিচিত ছিল এসব ফল, তবে এখন দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম ফল চাষ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলকে শক্তিশালী রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হওয়া তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026-এর উদ্বোধন করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষিকে কেন্দ্র করেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বছর ব্যবধানে প্রায় 10% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
1: অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়ে আমাদের মূল পরিকল্পনা। ফল বাংলাদেশের ওয়ান অব দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা।
0: মেলায় সবচেয়ে বেশি নজর কাটছে দেশীয় ও প্রায় হারিয়ে যেতে বসা নানা প্রজাতির ফল। প্রদর্শনীর পাশাপাশি চলছে সরাসরি বেচা কেনাও। বাজার দরের তুলনায় কম দামে ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে।
2: অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে।
3: এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি
4: গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই।
5: সকল প্রকার ঔষধি গুণাগুণ আমাদের মানে খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি। আর
0: সংশ্লিষ্টদের মতে, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মানের সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড চেইন ও রপ্তানি অবকাঠামো শক্তিশালী করা গেলে বাংলাদেশের ফলই হতে পারে আগামী দিনের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতাও কামনা করেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকটি ডিজিটাল পদ্ধতিতে ইংরেজি ও ফার্সি ভাষায় স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ আজ এই খবর নিশ্চিত করেন। আরো শুনুন প্রতিবেদনে।
9: মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক 14 দফা শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তিতে ডিজিটালি স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের বিষয়টি উভয় দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফ্রান্সে চলমান G7 সম্মেলন শেষে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশ ভোজে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চুক্তি সইয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে। একই সাথে বন্ধ থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে ভূমিকা রাখবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইসলামাবাদ সমঝোতা স্মারক এর চূড়ান্ত খসড়ায় সই করেছেন। তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় বিষয় হল চুক্তিটি বাস্তবে কিভাবে কার্যকর করা হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই ভার্সাই প্রাসাদে নথিতে সই সম্পূর্ণ করা হয়। অবশ্য ইরান জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যথাসময়ই অনুষ্ঠিত হবে।

0: এবং সেখানে চূড়ান্ত চুক্তির বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চুক্তি সইয়ের পর এখন উভয় দেশের হাতে 60 দিন সময় রয়েছে চূড়ান্ত সমঝোতা সম্পূর্ণ করার জন্য। এর আগে গত বুধবার মার্কিন কর্মকর্তারা এক কনফারেন্স কলে এই চুক্তির বিভিন্ন ধারা পড়ে শোনান। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই চুক্তির ঘোষণা দেন, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: এদিকে যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থকারী পাকিস্তান এবং কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসবে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত 1টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর 4টায় কানাডার ভ্যানকুভারে কাতার স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল 7টায় জাপোপানে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং রাত 1টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাকারিয়া মুবিন। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের এক গুরুত্বপূর্ণ চিত্র ফুটে উঠেছে। সফরের শুরু থেকেই স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। মৌলভীবাজার জেলা দীর্ঘদিন ধরে চা শিল্প, কৃষি এবং পর্যটনের জন্য পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর মূলত এসব খাতের উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতির সঙ্গে সম্পর্কিত নানা উদ্যোগকে সামনে নিয়ে এসেছে। গতকাল দুপুরে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান এবং ভিক্টোরিয়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে ন্যায্য মূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। আগামী 1 বছরের মধ্যে তার সরকার প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে বলে তিনি স্থানীয়দের আশ্বাস দেন। শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেলা 3টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি জেলার প্রান্তিক নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। 10 জন নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সেই সাথে তারেক রহমান কম্পিউটারে বাটন চেপে মৌলভীবাজারের 19 ওয়ার্ড সহ অনলাইনের মাধ্যমে আরও 21 জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখানে এক জনসমাবেশে তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে মৌলভীবাজার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারিত হবে। জনগণের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য, এই কথা তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং মৌলভীবাজারের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে মৌলভীবাজারে নতুন সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জনসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তৃতা করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের জনগণকে তিনি আহ্বান জানান, তারা যেন উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সরকারের সঙ্গে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এরপর প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সফরের এই অংশটি ছিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনের উদ্দেশ্যে। স্থানীয় নেতাদের সঙ্গে তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং সরকারের উন্নয়ন বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে মৌলভীবাজারের জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণ। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থানীয় জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগকে আরও দৃশ্যমান করেছেন। একই সঙ্গে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দিক নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় ধরে লন্ডনে থাকার পর গত ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণায় মৌলভীবাজারে এসেছিলেন এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে মৌলভীবাজারে তার এই প্রথম দিনব্যাপী সফর জনগণের কাছে নতুন আশার সঞ্চার করেছে। পর্যালোচনায় এটা স্পষ্ট হয়ে উঠেছে মৌলভীবাজার সফর ছিল বহুমাত্রিক, যেখানে সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সাংগঠনিক শক্তিবৃদ্ধির উদ্যোগ মৌলভীবাজার সফরকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। সুতরাং মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শুধু একটি জেলা সফর নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন কৌশলের অংশ বলে ধরে নেওয়া যেতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপলা হলে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
4: আজ থেকে 40 বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে এই বিশেষ বাহিনী যাত্রা শুরু করেছিল। দায়িত্বের পরিধিও বেড়েছিল। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন কিংবা বর্তমানে যারা দায়িত্ব পালন করে চলেছেন, আমি আপনাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। বরুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার প্রধান হিসাবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় আমি এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি, তবে এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই, অর্থাৎ আমার তরুণ বেলা থেকেই আমি এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ার পর 17 ফেব্রুয়ারি থেকে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে এসএসএফ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। আপনারা যথাসম্ভব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, আমি আবারও আপনাদেরকে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়। এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল বৈকি। এই ধরনের পরিস্থিতিতে একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফ এর কর্মদক্ষতাও প্রতিভাত হয়ে ওঠে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরা টোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনী হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। কিছুদিন আগেই আমি এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছে। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে।
5: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এর সাথেই শেষ হল আমাদের দ্বিতীয় অধিবেশনে মিডিয়া ওয়েবের সকল আয়োজন। এফএম সম্প্রচার

0: সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরা টোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। কিছুদিন আগেই আমি এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এর সাথেই শেষ হল আমাদের দ্বিতীয় অধিবেশনে মিডিয়া ওয়েবের সকল আয়োজন। এফএম সম্প্রচার

0: দেশের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা দুটোয়। পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান, পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30, বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল দুপুর 12:20, দুপুর 12:40 এবং সন্ধে 6:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাবাতে কালামে পাক ও বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, এই সঙ্গে শেষ হল আমাদের আজকের দিনের সমস্ত আয়োজন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।